প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর যেটা আপনাদেরকে বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু মোক্ষম কথা বলেছিলেন যে রাগারাগির স্টিমই কিন্তু আমাদের সম্বল। সেকালের মতো একালেও কিন্তু জনসমাজ রাগারাগি স্টিম দ্বারা চালিত, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রকাশ করেছে, দুর্নীতির মূল যেমন তেমন করে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার বাসনা ও বেশি নম্বরের দাক্ষিণ্যে অর্থ উপার্জনের সুনিশ্চয় পন্থার প্রবেশের এসোনা। আমরা যেটা দেখি যে সকলেই জানেন যে গ্যাস ফুরলেই বেলুন কিন্তু মাটিতে আছাড় খাবে, সামাজিক ক্রোধ থিতিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার নতুন বাস্তুবাড়ি নির্মাণের উৎসাহ ও ধৈর্য এই বেলুনবাদীদের নেই।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমি শ্রী

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনে যে সামাজিকতা তৈরি করতে চেয়েছিলেন তা স্ত্রীকে শ্রীময় বলেই কিন্তু গুরুত্ব দিত, দামি বস্তুকে শ্রীময় বলে ভাবত না। যে শিক্ষানীতি প্রতিযোগিতামূলক সাফল্যকে বড় করে তোলে, সেই শিক্ষানীতি মুষ্টিমেয় সফল মানুষের জীবনযাত্রায় নানা দুর্মূল্য বস্তুর সমাহার ঘটাতে চায়। আহার বিহার শয্যা বসবাস সর্বত্রই কিন্তু সেটা প্রাচুর্য। সেই প্রাচুর্যের ব্যবস্থা গণতান্ত্রিকভাবে সকলের জন্য করা সম্ভব নয়, করতে গেলে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ নিঃশেষ ও ধ্বংস হয়ে যাবে, হয়ে যাচ্ছেও। বিজ্ঞানীরা কিন্তু আমাদেরকে অনেকদিন আগে সাবধান করেছেন। এই কথা যদি বোঝা যায় তাহলে শিক্ষার উদ্দেশ্য প্রাচুর্য লাভ নয় ও প্রাচুর্য লাভের জন্য প্রতিযোগিতাকে শিক্ষা বলে না, এই সহজ সত্য মেনে নেওয়া কিন্তু সম্ভব। বস্তুতপক্ষে প্রাচুর্যের বাইরেও সহজ শ্রীময় নান্দনিক জীবনযাপন কিন্তু করা সম্ভব আর করা যেতে পারে।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা চলেছি এমন এক শহরে যেখানে রয়েছে শুধুই ভালো লাগা। শহরটার নাম ফ্লোরেন্স। ইটালি ঘুরতে এসে এই শহর না দেখলে ইটালি ঘোরা একদম বৃথা। ফ্লোরেন্স নামটা শুনলেই কেমন যেন নাকে এসে লাগে এক অজানা ফুলের সুবাস, আর সেই সাথে বুকের ভেতরটা তিরতির করে কেঁপে ওঠে অজানা এক আবেগে। লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, ম্যাকিয়াভেলির শহর ইটালির এই ফ্লোরেন্স। নান্দনিকতার প্রমাণ হিসেবে বিশাল আকৃতির ক্যাথিড্রাল এবং বিশ্বখ্যাত জাদুঘর আর নামকরা আর্ট গ্যালারিগুলো রয়েছে এই শহরেই। আর আরও যেটা দেখার জন্য এই শহরে পর্যটকদের ঢল নামে, সেটা হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভাস্কর্য মাইকেল অ্যাঞ্জেলোর ওই ডেভিডও তো আছে এই ফ্লোরেন্সেই। রোম থেকে ট্রেন বা ক্যাবে করে আসা যায় ফ্লোরেন্স। আমি ট্রেনটাকেই প্রেফার করেছিলাম কারণ অনেকটা সময় বাঁচে, আর এই ইটালির ট্রেনগুলো কিন্তু দারুণ কমফোর্টেবল। রোম টার্মিনি থেকে ভোর 5:10 ছাড়ল আমাদের ট্রেনটা। 1:40 মতন সময় লাগলো ফ্লোরেন্সে পৌঁছতে। আমার সিটটা জানলার পাশেই ছিল, তাই গোটা রাস্তাটা দারুণ এনজয় করেছি। একবার আধুনিক ইউরোপ, তো পরের ফ্রেমেই সেই পুরনো সময়ের ইউরোপ। দেখতে দেখতে সময়টা যেন কেটে গেল পুরো ঝড়ের মতন। ভোরের সূর্যের লাল আভা ছড়ানো আকাশকে সাথী করে আমি পৌঁছলাম ফ্লোরেন্সের সান্তা মারিয়া স্টেশনে। এখান থেকেই শুরু হবে আমাদের ফ্লোরেন্স ঘোরাটা। কেমন এই শহরটা, এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতটা দিন সময় লাগবে, খরচাই বা কীরকম, এরকম নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এই ফ্লোরেন্সের সফরে। তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইটালির ফ্লোরেন্স শহরে। রোম থেকে ট্রেনে করে সকালবেলাতেই আমরা চলে এসেছি ফ্লোরেন্সে। এখানে বাতাসে বেশ একটা হিমেল ভাব। ইউরোপের এখানে সূর্য খানিকটা দেরি করে ওঠে, তবুও ক্রমাগত আলোর ব্রহ্মাস্ত্র দখল করে নিয়েছে এই আকাশের সিংহভাগ। কিন্তু বাতাসের ঠান্ডা আমেজটা থেকেই গেছে। স্টেশন থেকে হেঁটেই রওনা দিলাম শহরের কেন্দ্রের দিকে, আর সাথে সর্বক্ষণের সঙ্গী গুগল ম্যাপ। আসার সময় দেখেছিলাম ট্রেনের অধিকাংশ প্যাসেঞ্জার হলো ট্রাভেলার। এখনও দেখলাম পর্যটকের দল ভিড় করে এগিয়ে যাচ্ছে নানা গন্তব্যের দিকে। সেই দলে ক্যামেরায় ঝপঝপ ছবি তুলতে থাকা চীনা আর জাপানিদের সংখ্যাই বেশি। মনে করা হয় স্বয়ং জুলিয়াস সিজার খ্রিস্টপূর্বাব্দ 59 সালে আর্নো নদীর তীরে এই অপরূপা নগরীর গোড়াপত্তন করেন। শহরের প্রায় সব রাস্তার মোড়েই চোখে পড়া অতি প্রাচীন সব স্থাপত্য সেই সুপ্রাচীন গৌরবময় অতীতের কথায় স্মরণ করিয়ে দিচ্ছে। বেশ খানিকক্ষণ অলি গলি পেরিয়ে একে ওকে জিজ্ঞেস করে ম্যাপ দেখে বোঝা গেল আমরা শহরের কেন্দ্রে এসে পৌঁছে গেছি। যাদেরকে জিজ্ঞেস করেছি তাদের সবাই ইংলিশে কথা বলতে ও বুঝতে পারে। আরে, সামনে ওই দুর্দান্ত ক্যাথিড্রালটা না? হ্যাঁ, তাই তো, আমার ঠিক সামনেই এখন ফ্লোরেন্সের প্রতীক বলে খ্যাত নয়নাভিরাম ফ্লোরেন্স ক্যাথিড্রাল দেখব, এই বিশ্ববিখ্যাত ক্যাথিড্রালটা। তবে তার আগে নেব একটা ছোট্ট ব্রেক। ব্রেকের পর ফিরে আসছি, আমি ঘুরব আপনাদের সঙ্গে ফ্লোরেন্স। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
1: Hold on, miss. 2055? We'll be grown-ups by then.
2: We're not having that, are we?
3: No.
4: Oi, hear that? It's water and cans.
5: And fix those drips and drops.
6: And take shorter showers, yeah?
5: Because when we work together, it all adds up.
7: So come on, you lot, search. Let's save water.
8: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com. Dot UK Day.

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ফ্লোরেন্স। ফ্লোরেন্সে পৌঁছে শহরটা ঘুরে দেখতে বেরিয়েছি, আর আমার চোখের সামনে আকাশ পর্যন্ত আড়াল করে দেওয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম ফ্লোরেন্স ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটা বানাতে কতটা সময় লেগেছে জানেন? 150 বছর। তার বিশালাকার তোরণ, সুচ্চ খিলান, সেই সাথে দানবাকৃতির গম্বুজ, নিজের অজান্তেই শ্রদ্ধায় মাথা নুইয়ে দেওয়া রেনেসাঁর সেই মহান প্রকৌশলী আর কারিগরদের প্রতি। প্রতিটা দরজায় কাঠ আর ধাতুর সমন্বয়ে অতি নিখুঁতভাবে বাইবেলে বর্ণিত নানান ঘটনার চিত্ররূপ ফুটিয়ে তোলা হয়েছে। এখন মেন গেটটা বন্ধ, খুলবে সেই দুপুর 1:30, তাই সময় নষ্ট না করে সামনের রেস্টুরেন্ট থেকে পিজা আর কফি খেয়ে রওনা হলাম গ্যালারি দেল একাডেমিয়ার উদ্দেশ্যে। গুগল ম্যাপ বলছে খুব কাছেই গ্যালারিটা, কিন্তু নতুন শহর, অজানা পথপাট, তাই যতটা সোজা ভেবেছিলাম ততটা সহজে কিন্তু পৌঁছতে পারলাম না গন্তব্যে। এগুলি সেগুলি ঘুরে বার কয়েক পথ ভুলে অবশেষে বিশ্বখ্যাত এই মিউজিয়ামের সামনে টিকিটের জন্য প্রতীক্ষারত লম্বা লাইনের দেখা পেলাম। এই সাত সকালেও দেখি শিল্পপ্রেমীদের উৎসাহের কোনো কমতি নেই। আমার পকেটে অনলাইন টিকিটের কপি ছিল, গ্লোবের দৌলতে আমায় কোথাও কখনোই টিকিটের লাইনে দাঁড়াতে হয় না। মিউজিয়ামে ঢোকার পরপরেই একটা লম্বাকৃতি বারান্দা জাতীয় ঘরের দুই পাশেই সাজিয়ে রাখা মাইকেল অ্যাঞ্জেলোর অসমাপ্ত বেশ কিছু ভাস্কর্য খুঁটিয়ে দেখছিলাম। এই সময় দৃষ্টি পড়ল সামনের দিকে, চোখ কপালে তুলে বিস্ময়ে বোবা হয়ে থাকলাম কয়েক মুহূর্ত। সংবিত ফেরার পর গুটি গুটি এগোলাম সেই গ্যালারি কক্ষের শেষ প্রান্তে। কি আছে সেখানে বলবো, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ফ্লোরেন্স। গ্যালারি ডেল একাডেমিয়া হলো ফ্লোরেন্সের সব থেকে বিখ্যাত মিউজিয়াম, আর এখানেই একটা গ্যালারিতে এসে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি সামনের স্ট্যাচুটার দিকে। উঁচু এক বেদির উপর মাথা উঁচু করে কাঁধের উপর দিয়ে নিন্নিমেষে চেয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভাস্কর্য মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড। এক অপরূপ বিস্ময়ের আধার, মানুষের সৃষ্টিশীলতার শেষ কথা যেন চোখের সামনে দেখেও বিশ্বাস হতে চায় না, কোনো মানুষ 500 বছর আগে কেবলমাত্র ছেনি হাতুড়ি সম্বল করে অখণ্ডিত একটি মাত্র বিশাল মার্বেল পাথরের টুকরো থেকে এত জীবন্ত, এত সতেজ, এত নিখুঁত একটা মানব মূর্তি নির্মাণ করতে পারে। 5 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট কিশোর ডেভিড প্রস্তুতি নিচ্ছে বিশাল দেহী শত্রু গোলিয়াত বদের। তার ঠিক আগের মুহূর্তের কল্পিত চিত্র থেকে এই দুর্দান্ত ভাস্কর্য গড়েছেন সর্বকালের সেরা ভাস্কর। দেখে মনে হচ্ছে বেদি থেকে যে কোনো সময় নেমে ডেভিড হাঁটা শুরু করবে। একটু লক্ষ্য করলেই তার হাত, পা, কাঁধ সর্বত্রই ছড়ানো রক্ত পরিবহনকারী শিরা, উপশিরা পরিষ্কার বোঝা যায় এক বাস্তব মানবদেহের মতো। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, প্রচুর লোকজন এখানে রয়েছে, অনেক আর্টের ছাত্ররা। আসলে ইটালিয়ানদের রক্তে বোধহয় আর্ট আর ফুটবল রয়েছে, তাই সারা পৃথিবী থেকে এখানকার আর্ট কলেজগুলোতে ছাত্রছাত্রীরা পড়তে আসে। আরও অনেক কিছু রয়েছে এই গ্যালারি ডেল একাডেমিয়ায়, নানা ভাস্কর্য, বিখ্যাত শিল্পী জেত্তোর কাজের বিশাল সংগ্রহ, বিশাল মানে প্রচুর। কিন্তু সব কিছু ছাপিয়ে ওই ডেভিড এমন এক গভীর মুগ্ধতার প্রভাব ফেলেছে যে আর অন্য কিছুতে কোনোভাবেই মনোযোগ বসাতে পারলাম না। আমার এই ফ্লোরেন্স সফরে আপনি আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফ্লোরেন্সের গ্যালারি দেল একাডেমিয়ায় ঘুরছি আমি। আমার সাথেই ছিল এখানকার গাইড রবার্ট, আর ওর কথা মতো মিউজিয়ামের 19 নম্বর ঘরে চললাম আমি, যেখানে নাকি রাখা আছে বিশ্বের অন্যতম সেরা রেনেসাঁস চিত্রকর বোতিচেল্লির উল্লেখযোগ্য 15টা শিল্প। সে যেন এক অবাক করা অসামান্য গুপ্তধনের ভুবন। বিশাল দরজাটা দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়ল বোতিচেল্লির অমর সৃষ্টি, বিশাল আকৃতির একটা ড্রয়িং, যার নাম দেখলাম লেখা আছে প্রিমাভেরা। এই প্রিমাভেরা শব্দটার বাংলা মানে হল বসন্ত। গোটা ছবিটাতে উজ্জ্বল রঙের এত সুন্দর ব্যবহার, বর্তমান সময়ে আলট্রা এইচডি প্রিন্টিংকেও ছাপিয়ে যায়। দেওয়াল জোড়া এই চিত্রকর্মে আছে বেশ কজন পৌরাণিক দেবদেবী, আর এদের মাঝেই আঁচল থেকে বসন্তের আগমনী ফুল ছড়াতে ছড়াতে এগিয়ে যাচ্ছেন বসন্তের দেবী। এর পাশের দেওয়ালে রয়েছে সম্ভবত চিত্রকরের সবচেয়ে বিখ্যাত সৃষ্টি বার্থ অফ ভেনাস। অপরূপ সুন্দর এই ক্যানভাসে সমুদ্রে ভাসমান ঝিনুকের উপর দাঁড়িয়ে আছেন দেবী ভেনাস। এলো চুল বাতাসে উড়ছে, আলো গোছে, মাথা মৃদু ডান দিকে কাত হয়ে আছে। আবার সেই সাথেই দেবীর দুই চোখে অপার বিষণ্ন দৃষ্টি। বাতাসের দেবতা জোরালো ফু দিয়ে ঝিনুকটাকে ডাঙায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর অন্য দেবী এগিয়ে আসছেন এক জমকালো বস্ত্রখণ্ড দিয়ে দেবী ভেনাসকে আবৃত করতে। এই বিশ্বের লাখো লেখক আজ পর্যন্ত ব্যর্থ চেষ্টা চালিয়েছেন বোতিচেল্লির বার্থ অফ ভেনাসের সৌন্দর্য কলমের মাধ্যমে তুলে ধরতে, কিন্তু তাদের কেউই যে বিন্দুমাত্র সফল হয়নি তা ভেনাসের চোখে চোখ পড়া মাত্রই বুঝে গেলাম। এই অপরূপ সম্মোহনী বিষণ্ন দৃষ্টি কি কলমের মাধ্যমে ফোটানো সম্ভব? মাথা আলতো কাত করে চোখে চোখ রেখে ভেনাস যেন আমাদেরকেই প্রশ্ন করছে, কেন আমাকে বোঝার বৃথা চেষ্টা করছো তোমরা? কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে ফ্লোরেন্স শহরটাতে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100136 +91 8335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফ্লোরেন্সের গ্যালারি দেল একাডেমিয়ায় পরের ঘরটার দিকে এগিয়ে চললাম আমি, মানে একরকম জোর করেই পা বাড়ালাম সামনের দিকে। সেই ঘরের দেওয়ালে ঝোলানো লিওনার্দো দা ভিঞ্চির তিনটে সুবিখ্যাত সৃষ্টি, অ্যাডোরেশন অফ মেজাই, অ্যানোসিয়েশন এবং যীশুখ্রিস্টের ব্যাপটিজম। এই শেষের পেন্টিংটা আসলে লিওনার্দোর গুরু ভেরোকিওর আঁকা। শুধু বাঁ পাশের একটা দেবদূত তৎকালীন শিক্ষানবিশ লিওনার্দোর আঁকা, কিন্তু গোটা ছবিটা দেখলে ক্যানভাস জুড়ে থাকা যীশু বা অন্যরা নন, কেবল হাঁটু গেড়ে বসে থাকা দেবদূতটির দিকেই চোখ চলে যাচ্ছে, তার ভিন্ন আকার ভঙ্গি ও অপার্থিব সৌন্দর্যের কারণে। শোনা যায় এই দেবদূত দেখার পরে গুরু ভেরোকিও ছবি আঁকা ছেড়ে দিয়েছিলেন। আমাদের গাইড রবার্ট আঙুল তুলে এবার যে ছবিটা দেখালো তার নাম অ্যাডোরেশন অফ মেজাই। এই ছবিটাতে অদ্ভুত আলো আধারী আর রঙের ব্যবহার। গাইড জানালো যে যদিও ছবিটা যীশুখ্রিস্টের, কিন্তু এই স্বপ্ন ঘেরা ক্যানভাসে আবছাভাবে নাকি নজরে পড়ে স্বয়ং তরুণ শিল্পী লিওনার্দোকে। দীর্ঘ কাঁচের বারান্দাগুলোতেও ভাস্কর্যের সারি, মাঝে কাঁচের জানলা দিয়ে এক চিলতে ফ্লোরেন্স আর ঝকঝকে আর্ন নদী চোখে পড়ে। নদীর বুকে নানা বাহারি সেতু, মেঘের চাদরের ফাঁক দিয়ে মায়াবী সোনাঝরা রোদে ফ্লোরেন্সকে মনে হয় এক টুকরো স্বর্গ। এরপরে ঘরটায় ঢুকতেই চক্ষু চড়ক গাছ, দেওয়ালে শোভা পাচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর দ্য হোলি ফ্যামিলি, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যে সে যুগের অন্যতম সেরা স্থপতি, কবি, যন্ত্রবিদ, তার সাথে সাথে সর্বকালের অন্যতম সেরা চিত্রকরও ছিলেন, তার সবথেকে বেশি প্রমাণ হল দ্য হোলি ফ্যামিলি। পেন্টিংটি এত ঝলমলে উজ্জ্বল রঙে আঁকা যে বলা হয় এটা এখনও ততটাই উজ্জ্বল যতটা ছিল আঁকার সময় 1506 সালে। দেখবো আমরা এরকমই আরও মাস্টারপিস, তবে তার আগে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ফ্লোরেন্সের গ্যালারি দেল একাডেমিয়াটা দেখতে পুরো একটা দিন লেগে যায়। লুভের পর এত বড় আর সমৃদ্ধ আর্ট গ্যালারি কোথাও দেখিনি। ফ্লোরেন্সে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা এই মিউজিয়ামের খুব কাছেই, তাই মিউজিয়াম দেখে সোজা হোটেলে গিয়ে চেক ইন করলাম। এখানকার ওয়েদার সারা বছরই খুব সুন্দর থাকে, তাই ট্রাভেলারদের খুব পছন্দের শহর এই ফ্লোরেন্স। যদি আপনি সময় নিয়ে আসেন তাহলে ফ্লোরেন্স এবং তার আশেপাশের শহরগুলো এবং সাইট সিইং করার জন্য তিন দিন কিন্তু অবশ্যই লাগবে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুটা খেয়ে আর রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। আর্ট এবং আর্কিটেকচারের শহর ফ্লোরেন্স রাতের বেলায় আরও মায়াবী হয়ে উঠেছে। পুরনো গোথিক স্টাইলের বাড়িগুলোর গায়ে সোনালি আলোর ফোকাস ফেলে আরও সুন্দর করে তোলা হয়েছে শহরটাকে। এই ফ্লোরেন্স নাইট ওয়াকিং ট্যুরটায় আমার সাথে ছিল আমাদের গাইড রবার্ট, যে শহরটার ইতিহাস আর জায়গাগুলোর গুরুত্ব বোঝাতে বোঝাতে হাঁটছিল আমার সাথে। ফ্লোরেন্সের পথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আর্ন নদীর তীরে। নদীর কালো জলে শহরের পুরনো বাড়ি, হাই রাইজ আর ব্রিজগুলো থেকে সোনালি আলোর রিফ্লেকশন, ক্যামেরার লেন্সে এই অপূর্ব মুহূর্তগুলো বন্দি করে নিলাম। দেশে ফিরে সবাইকে দেখাবো এই সব মায়ানগরের ছবি। গাইডের সাথে কথা বলে নিলাম, কাল সকালে ও এসে আমায় নিয়ে যাবে সেই বিখ্যাত গ্রামে যার নাম ভিঞ্চি। হ্যাঁ, দেখবো আরও অনেক কিছু আর ঘুরবো ফ্লোরেন্স শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

1865 থেকে 1870 সাল পর্যন্ত এই ফ্লোরেন্স শহরটা আধুনিক ইটালির রাজতন্ত্রের রাজধানী ছিল। আর্নো নদীর তীরে অবস্থিত ফ্লোরেন্স বেশ জনবহুল, প্রায় 370,000 মানুষের বসবাস এই শহরে। এই শহর প্রচুর বিখ্যাত মানুষের শহর। রেনেসাঁর সময় এখান থেকেই একের পর এক জনপ্রিয় ব্যক্তিত্বদের আবির্ভাব হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, দান্তে, ম্যাকিয়াভেলি আর গ্যালিলিও সহ আরও অনেককে। চতুর্দশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত জ্ঞানচর্চা, চিত্রকলা ও স্থাপত্যকলার জন্য শহরটা ছিল বিখ্যাত। তাই এই শহরকে মধ্যযুগের এথেন্স নামে ডাকা হয়। এপ্রিল এবং মে আর সেপ্টেম্বর এবং অক্টোবর এখানকার ওয়েদার সব থেকে ভালো থাকে। নভেম্বর থেকে এখানে বৃষ্টি শুরু হয়। ওই সময় এখানে আসলে ওয়াকিং টুয়ারগুলো করতে একটু সমস্যা হতে পারে। তবে ইস্টারের সময় এখানে প্রচুর পর্যটক আসে। আজ সকালে আমার গাইড নিজের গাড়ি নিয়ে এসে হাজির, আমাকে নিয়ে যাবে দ্য ভিঞ্চি ভিলেজে। এই গ্রামটা বিখ্যাত আর এখানে রোজ প্রচুর ট্যুরিস্ট আসে, আর সেটার কারণ এই গ্রামেই জন্ম নিয়েছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। ভিঞ্চি নামের ছোট্ট এই গ্রামে লিওনার্দো জন্মগ্রহণ করেন 1452 সালে। তার মা ছিলেন ক্যাটারিনা দ্য মিউলিপি এবং বাবা স্যার পিওরো দ্য ভিঞ্চি। ভিঞ্চি উপত্যকায় জন্ম নেওয়ার কারণে তার নামের শেষে জুড়ে দেওয়া হলো দ্য ভিঞ্চি। লিওনার্দো ছিলেন রেনেসাঁ যুগের এক বহু মেধাবী ব্যক্তিত্ব। মানে আমরা প্রায় সবাই ওনাকে চিনি মোনালিসার জন্য, কিন্তু তিনি একজন শিল্পীর পাশাপাশি ছিলেন গণিতবিদ, সঙ্গীতশিল্পী, আর্কিটেক্ট, বিজ্ঞানী এবং লেখক। এখানেই শেষ নয়, চিকিৎসা বিজ্ঞান, ভূগোল, জ্যোতির্বিদ্যা, অ্যানাটমি, বোটানি, ইতিহাস এবং সাহিত্যেও তার ছিল অসাধারণ দখল। আজকের দিনের যে হেলিকপ্টার আমরা দেখি, সেটার প্রথম প্ল্যান বা ডিজাইন সেই সময় এই বিখ্যাত মানুষটার মাথা দিয়েই বেরিয়েছিল। ভিঞ্চি কিন্তু কোনো রকম আনুষ্ঠানিক লেখাপড়া গ্রহণ করেননি, তার লেখাপড়ার সব কিছুই ঘরোয়াভাবে। ওনার বাড়িটা আজও একই রকম রাখার চেষ্টা করা হয়েছে এখানকার সরকারের পক্ষ থেকে। এখানে পর্যটকদের ভিড় দেখে বুঝলাম এই বাড়িটা এখানে খুব জনপ্রিয়। আমাদের গাইড রবার্ট বলল, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং রেনেসাঁ যুগের সবচেয়ে বিখ্যাত ছবি মোনালিসা ছবিটা এই গ্রামেরই কোনো এক মহিলার। 1503 থেকে 1506 সালের মধ্যে তিনি এই ছবিটি এঁকেছিলেন। ফ্রান্সের লুভ মিউজিয়ামে ছবিটা আমি দেখে এসেছি, আর লুভের তত্ত্বমতে প্রায় 80% পর্যটক শুধু মোনালিসা দেখার জন্যেই লুভে আসেন। ছবিটা আঁকতে তার প্রায় 4 বছর সময় লেগেছিল। মোনালিসার এই ছবিটার দাম নির্ধারণ করা হয় প্রায় $830 মিলিয়ন, যা প্রায় 5,712 কোটি টাকার সমান। এবার আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো ফ্লোরেন্সের আরও অনেক কথা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফ্লোরেন্সের সবচেয়ে কাছের বিমানবন্দর হল এয়ারপোর্ট দি ফেনস। এছাড়া পিজা বা গ্যালিলিও গ্যালিলি এয়ারপোর্ট থেকে এখানে আসা যায়। এই শহরে আর কি কি দেখবেন? ফ্লোরেন্সের আর্কিওলজিক্যাল মিউজিয়ামটা খুব নাম করা। এটা দেখতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লেগে যাবে। এটা টিকিট খুব বেশি নয়, মাত্র 5 ইউরো। এছাড়াও দেখতে হবে জন ব্যাপটিস্ট চার্চটা। এই চার্চের বিরাট বড় ব্রোঞ্জের দরজাটাই এর মূল আকর্ষণ। আগের দিন যেতে পারিনি, তাই আজ আমরা চললাম ক্যাথিড্রাল দি সান্তা মারিয়া দেখতে। 463 খানা সিঁড়ি বেয়ে উপরে পৌঁছনোর পর এর বিশালত্ব দেখে শ্রদ্ধায় মাতানত হয়ে গেল আমাদের। এই পিকচার পারফেক্ট সুন্দর আর্কিটেকচার দেখতে সারা পৃথিবী থেকে রোজ প্রচুর মানুষ আসেন, আর তাই এখানে বেশ ভিড় হয়। এরপর যেটা দেখতে হবে সেটা হলো প্যালেজো ভেচিও বা পুরানো প্রাসাদ। এর সামনে লোকাল কিছু মানুষ গিটার নিয়ে বা খালি গলাতেই গান গাইছে, আর সেই গান শুনতে আর সেটার ভিডিও রেকর্ড করতে পর্যটকদের ভিড় এখানে। এখানে বাইরে যে ডেভিডের স্ট্যাচুটা রয়েছে তার সাথেই সেলফি ছবি তুললাম আমি। আসল ডেভিড যেখানে আছে, মানে যেটা কাল দেখে এসেছি, সেখানে ক্যামেরা নিয়ে ঢোকার পারমিশন দেওয়া হয় না, তাই এই দুধের স্বাদ ঘোলে মেটানো। এখান থেকে গাইড নিয়ে চলল দান্তে হাউস বা কাসা দি দান্তেতে। নাম শুনেই বুঝতে পারছেন এখানেই থাকতেন বিখ্যাত কবি দান্তে। এটার ভিতরে ঢুকে দেখতে হলে আপনাকে খরচা করতে হবে 3 ইউরো, তবে প্রতি মঙ্গলবার এটা বন্ধ থাকে। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ছিল।
1: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
2: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
3: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফ্লোরেন্সে এসে এখানকার বিখ্যাত একটা খাবার খেয়েছিলাম। খুব সহজে বললে এটা হলো রুটি আর চিকেন স্যুপ। এরা এটাকে বলে রিবোলিতা। খেতে অসাধারণ, অনেকক্ষণ স্বাদটা মুখে লেগে থাকবে। আর এখানে ঘুরতে আসলে কিন্তু কিছু কেনাকাটা করতেই হবে। লেদারের ব্যাগ আর জ্যাকেট এখানে খুব ভালো পাওয়া যায়। সান লোরেন্জো জায়গাটা অনেকটা আমাদের নিউ মার্কেটের মতন, ওখানেই কেনাকাটা করাটা ভালো। আর এখানেই রয়েছে গোজি নামের একটা দারুণ রেস্টুরেন্ট। কেনাকাটা করে এখানেই লাঞ্চ বা ডিনারটা করে নিচ্ছে সব ট্যুরিস্টরা। ঐতিহ্যবাহী টুসকান খাবারের অথেন্টিক জায়গা এটাই। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে গরম কফিটা শেষ করেই দৌড়লাম সিনকে তেরে দেখতে। এটা আসলে সমুদ্রের তীরে পাঁচটা আলাদা গ্রাম। গ্রামগুলো সিনিক বিউটি অসাধারণ। একদিকে নীল সমুদ্র, অন্যদিকে পাহাড়ের ঢালে রঙিন সব বাড়ি। সান্তা মারিয়া নোভেলা স্টেশন থেকে ট্রেনে করে প্রথমে পৌঁছলাম ম্যানেরোলা। সেখানে প্রচুর ছবি তুলে ক্যাবে করে আসলাম ভান্নাজা গ্রামে। এখানে একটা ওয়াইন ফ্যাক্টরিও রয়েছে। এরপর মন্তেরোসো আলমারেতে পৌঁছে লাঞ্চটা করে নিলাম আমরা। এখানে 45 মিনিটের একটা দুর্দান্ত বোট রাইড। তারপর পৌঁছলাম একটা দারুণ সুন্দর গ্রামে। রিও মাগিওরো নামের এই ভিলেজটাতে আসলে মনে হবে যেন সেই পুরানো ইউরোপে ফিরে গিয়েছি আমরা। এখানে বিকেলটা কাটিয়ে আমরা ফিরে গেলাম ফ্লোরেন্সে। কি যাবেন নাকি ফ্লোরেন্স দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ। আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা .com মন যখন

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

এমন দিন, ও সুরজ ঝলমল করো এখন আজ এমন দিন, ও ঝড় না বহ না ঝিরঝির বহ না রিঞ্ঝিন, গো বহ না রিঞ্ঝিন।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। Thank you.

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

মানুষ মানুষের জন্যে। ভূপেন হাজারিকার সেই অমর সৃষ্টির প্রথম দুটো লাইন দিয়েই আজকে আমাদের আড্ডাটা শুরু করছি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। তো যে কথা বলছিলাম যে মানুষ মানুষের জন্য, এই কথাটা কিন্তু বারবার আমার মনে হয় জানেন, আর কয়েকজনকে দেখলে তো সেই কথাটাই সব থেকে বেশি করে মনে হয়। তার কারণ তাদের জীবনযাত্রার মধ্যেই তারা এই কথাটা বারবার প্রমাণ করেছেন এবং প্রমাণ করে চলেছেন যে মানুষ মানুষের জন্য। তো সেরকমই কয়েকজনের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি একজন ভদ্রলোককে চিনি, জানেন, পেশায় তিনি অটো ড্রাইভার, অর্থাৎ অটো রিক্সা চালান। কিন্তু তাকে দেখে কিন্তু আমার একটা কথাই মনে হয় যে মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই বিষয়টি নিয়েই, মানুষ মানুষের জন্যে। এই কথাটি প্রমাণ করে চলেছেন কয়েকজন নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। তাদের মধ্যে একজন হলেন আমার সেই চেরিয়ানা পরিচিত ভদ্রলোক, যিনি পেশায় একজন অটোরিকশা ড্রাইভার। তিনি কিন্তু একটি কাজ করেন, সেটি হলো যখনই খবর পান কোনো দুস্থ মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, তখন তিনি তার অটো করে তাকে নিয়ে যান নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটবর্তী হসপিটালে, এবং সেটা বিনামূল্যে। তার অটো তখন হয়ে ওঠে রীতিমতন একটি অ্যাম্বুলেন্স, এবং সেটিও পুরোপুরি বিনামূল্যে। আর তার এই কাজকর্ম দেখে আমার একটা কথাই মনে হয়, মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে এই বিষয় নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

খুব সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড একজনকে একটি মেডেল দিলেন, একটি স্বীকৃতি। সেটি হচ্ছে তাকে সব থেকে কম বয়সী হেড স্যার হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। তিনি এমন একজন মানুষ যিনি কিনা ক্লাস এইটে থাকাকালীন শুরু করেছিলেন একটি স্কুল, এবং সেই স্কুলে যারা পথ শিশু তাদেরকে তিনি নিজের দায়িত্বে পড়াশোনা করাতেন। আলটিমেটলি সেই স্কুল এখন মোটামুটি ভালো জায়গায় এসেছে এবং তাতে বেশ কয়েকজন দুস্থ পথ শিশু পড়াশোনা করে, এবং তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি দিয়েছে সব থেকে কম বয়সী হেড স্যার হিসেবে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর কয়েকজনের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে সত্যি মানুষ মানুষের জন্য। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেমন সব থেকে কম বয়সী হেড স্যারের কথা আপনার সঙ্গে এখন শেয়ার করলাম। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমার এক বান্ধবী আছে জানেন, যাকে দেখেও আমার মনে হয় যে মানুষ মানুষের জন্যে। তার কারণ, সে একটা কাজ রেগুলারলি করে থাকে, সেটি হলো যখনই কোনো উৎসবের মরশুম হয় কিংবা যখনই কোনো ছোটোখাটো উৎসবও হয়, তখন তার আশেপাশের পাড়ায় কিংবা আশেপাশের লোকালিটিতে যত দুস্থ মানুষজন আছেন সবাইকে পাত পেড়ে খাওয়ায় আমার সেই বান্ধবী। ইভেন আজকে যে জন্মাষ্টমী, আজকের দিনেও কিন্তু তার সেই কর্মকাণ্ড জারি আছে। অর্থাৎ আজকের দিনেও সে তার বাড়ির আশেপাশে যত দুস্থ মানুষজন রয়েছেন সবাইকে ভুরি ভোজ দেওয়ায়, অর্থাৎ একদম নেমন্তন্ন করে তাদের খাওয়ানো দাওয়ানোর বন্দোবস্ত করে। এবং আমার সেই বান্ধবীকে দেখে আমার একটা কথাই মনে হয়, মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর এই বিষয়টা নিয়েই জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এক মহিরুহের কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাঁচিতেও না। মেয়েটির নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোঝাঝিউ। আলবেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি 1910 খ্রিস্টাব্দে। তারপরে তার 18 বছর বয়সে তিনি চলে আসেন ভারতে, এবং ভারতে এসে তৎকালীন ভারতের সামাজিক দুরবস্থা দেখে তার মনে হলো জীবনটাকে তিনি এখানেই অতিবাহিত করবেন। দুস্থ মানুষদের জন্য তিনি হয়ে উঠলেন প্রকৃত মাদার। তারা তার নাম দিলেন মাদার টেরিজা, এবং তিনি নিজের সারা জীবন কর্মকাণ্ড দিয়ে এটাই প্রমাণ করে গেছেন মানুষ মানুষের জন্যে। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কর্মকাণ্ড দিয়ে বারবার প্রমাণ করেছেন যে মানুষ মানুষের জন্যে। তো কেমন লাগলো বলুন তো এই মানুষজনদের কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়াট রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে রানার আইডিয়াট রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়া আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমি আড্ডা মারব, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together,
10: it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: Shunchen, RadioBangladesh.com. Bishir Bangalir Annotamo Thikana.

শুরুতেই ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভেতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না, কিন্তু তারা বুঝে যাবে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমার ভিনদেশী তারা

বাংলানিউজ.কম এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে, এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কীরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়, সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন, বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কিভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে, বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your IT partner cared about more than just IT? At Etos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Etos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Etos Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি, তো সেক্ষেত্রে একটা সিগনাল কাজ করে, একটা ডিকোড কাজ করে। কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগনাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আড্ডাটা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো ইতিমধ্যেই প্রায় 250,000 বন্ধু আমরা একসঙ্গে মিলে আড্ডা দিচ্ছি রেডিও বাংলা নেট .com এ। আর এই মুহূর্তে আমি আছি সৌভিক গান মুসাফির নিয়ে। আর গান মুসাফিরে আজকের আড্ডাটা থোড়া সা হাটকে হাটকে, মানে আজকের আড্ডায় অবশ্যই ভুঁড়ি ভোজের ব্যাপারটা থাকছে। আর ভুঁড়ি ভোজ মানেই সকালবেলাটা বাইরে মানেই এই ডিম টোস্ট ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো কখনো বাইরে কোথাও গেলে, কিছু না পাওয়া গেলে চায়ের সঙ্গে অবশ্যই ডিম টোস্ট ব্যাপারটা কিন্তু খুব কাজ করে দেয় সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে। আবার ঠিক সেরকমভাবেই বাড়িতেও কিন্তু এই ডিম টোস্টের একটা ব্যাপার থাকে। ব্রেডটা বাইরে থেকে আনিয়ে নিলেই হলো, আর ঘরের মধ্যে ফ্রিজে ডিম তো থাকেই, ব্যাস বার করে জাস্ট ভেজে নাও। আর এই ডিম টোস্ট নিয়েই আজকের এই এক ঘন্টার স্পেশাল আড্ডা। তো কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি আড্ডা দেব ডিম টোস্ট নিয়ে। তাই এখন অপেক্ষা করছে আমাদের জন্য উপারে কয়েকটা গান, শুনতে থাকুন আর জুড়ে থাকুন এভাবে রেডিও বাংলা নেট .com এর সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা ডিম টোস্টের কথা নিয়ে। তো আমরা ডিম ব্যাপারটাকে খুবই পছন্দ করি, এই কারণেই যখন হোক সন্ধেবেলা, সেই সন্ধেবেলায় অফিস ফেরত কিছু ব্যাপার থাকে যেখানে এই রোল খাওয়ার একটা ব্যাপার থাকে, আর সেই রোলকে মাথায় রেখেই ডিমের একটা যে একটা গন্ধ সেটা কিন্তু বেশ এনজয় করি আমরা অনেকেই। তো এই ডিমটকেই কাজে লাগিয়ে যদি ব্রেড, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ আর বেশ একটুখানি মরিচ কিংবা নুন ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে একটা যদি অন্যরকম ব্যাপার তৈরি হয় তাহলে ক্ষতি কী। আর ঠিক সেভাবেই ব্রেকফাস্টে কিন্তু ডিম টোস্ট একটা বড় জায়গা করে নিয়েছে অনেক দিন আগেই। এবং শুধু ব্রেকফাস্ট নয়, এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো দুপুর হয়ে গেছে কাজ করতে করতে কিন্তু খাবারের কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না, কিন্তু তার কাছে হঠাৎ করে দেখা গেল সকালবেলার ব্রেড বেশ কয়েকটা পড়ে আছে আর তার সঙ্গে অবশ্যই ডিম তো থাকেই। তো সঙ্গে সঙ্গেই সে এই অফারটা দিয়ে দিল যে দেখুন ভাত তো নেই বা এই পরিস্থিতিতে অনেকটা দেরি হয়ে গেছে লাঞ্চের, সেক্ষেত্রে ডিম টোস্ট কিন্তু করে দিতেই পারি। তাই অনায়াসে সেই ডিম টোস্টের ওপরেই ভরসা করে দুপুরটা পেট ভরা হয়ে গেল সেই মানুষটার বা সেই দিদিমণিটির। আর এভাবেই কিন্তু সকাল থেকে কাটিয়ে দেওয়া বিভিন্ন রকমের জার্নি, আর সেই জার্নিকে এক নিমিষে ভুলিয়ে দিল এই ব্রেড এবং তার সঙ্গে মিলে থাকা ডিম, ডিম টোস্ট। আর দুপুরটা আমাদের না ভাত দিয়ে লাঞ্চ ব্যাপারটা হলো না, কিন্তু এই ডিম টোস্টটাও কিন্তু একটা অন্যরকম পেট ভরা ব্যাপারে এনে দিল। আমাদের আড্ডা জারি থাকবে আর আজকের এই আড্ডায় আবারও ফিরব ডিম টোস্টের কথা নিয়ে, কিন্তু এখন ইয়েস

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোয়াড়া চলছে আজকে গান মুসাফিরের ডিম টোস্ট নিয়ে। অনেকেই আছেন যারা একটু দূরে দূরে ঘুরতে চান, তারা কিন্তু সব জায়গায় সব রকম খাবার, মানে সেখানকার খাবার কেউ কেউ পছন্দ করেন আবার কেউ কেউ পছন্দ করেন না। কেউ কেউ আছেন যারা সকালটা যেভাবে বাড়িতে কাটান ঠিক কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারটা মেনে চলেন, এবং যদি বাড়িতে এরকম হালকা করে ডিম আর ব্রেড দিয়ে ডিম টোস্ট খান, তারাও কিন্তু এই দূরে গিয়েও হয়তো হোটেলে আছেন, হোটেলে বলে দিল যে আমরা কিন্তু এই বাটার টোস্ট বা ডিম টোস্টের সকালবেলাটা এনজয় করব। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় বা কয়েকটা বাঙালির মনের মধ্যে আজও আছে, এবং সকালবেলাটা আমরা যারা বাঙালিরা তারা চা তো যেরকম খাই, কেউ চা খান কেউ কফি খান, কিন্তু তার সঙ্গে এই ব্রেড ব্যাপারটা কেউ থাকে, রুটি ব্যাপারটা থাকে, কিন্তু রুটির ব্যাপারটা কমিয়ে অনেকে কিন্তু এই ব্রেডের দিকেই বেশি ঝোঁকেন, আর তার সঙ্গে পাউরুটির সঙ্গে ব্যাপারটা টোস্টে চলে গেল, আর যদি ডিম সেদ্ধ থাকে সেখানেও তো ব্যাপারটা মিলে গেল কি না, ডিম সেদ্ধ আর তার সঙ্গে টোস্ট মানে ডিম টোস্ট। তো এইভাবেও ব্যাপারটাকে দেখা হয়, এবং অনেকেই আছেন যারা একটুখানি ওই হালকা করে ভেজে নিয়ে ডিমটাকে যেভাবে করে, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আপনাদেরও যে প্রথমে পাউরুটিটাকে সেঁকে নেওয়া হলো, তারপর না এখন বলবো না, এখন একটু গান শুনি, আর এই ব্যাপারটা মাথায় ঘুরতে থাকুক নতুনভাবে কীভাবে ডিম টোস্টকে কাজে লাগানো যায়, তাই না? সঙ্গে থাকুক, ফিরে আসছি চটপট, বলবো ডিম টোস্টের আরেকটা ব্যাপার এখন।

0: সমুদ্রে যেতে ইচ্ছে হচ্ছে,
1: একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে।
0: দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালি সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল, আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.
3: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর আড্ডা চলছে ডিম টোস্ট নিয়ে, গান মুসাফিরের আড্ডায়। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করি, প্রথমে ব্রেডটাকে মানে ডিম টোস্টের ব্যাপারটাকে ভাবতে গেলে প্রথমেই ওই আমাদের যে পাউরুটি ব্যাপারটা থাকে সেটাকে ভালো করে সুন্দর করে সেঁকে নেওয়া হয়, এবং সেই ব্যাপারটা সেঁকে সুন্দর করে গুছিয়ে সাইডে রাখা হয়, এবং এই যে আমাদের যে সসপ্যান ব্যাপারটার মধ্যে থাকে তার মধ্যে আস্তে করে হালকা করে তেল, বা কেউ কেউ হয়তো ঘিও ইউজ করেন, সাদা তেলও ইউজ করেন, তো হালকা করে একটা সাদা তেলের প্রলেপ দিয়ে তার উপরে টুক করে গ্লাসের মধ্যে ডিমটাকে সুন্দর করে গুলিয়ে তার মধ্যে পেঁয়াজ, তার মধ্যে নুন দিয়ে ভালো করে ব্যাপারটাকে ফেটিয়ে গ্লাসের মধ্যে বেশ কয়েকবার নাড়িয়ে নাড়িয়ে ব্যাপারটাকে একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাপারটা মিশে যাচ্ছে, সেই ব্যাপারটা মিশে যাওয়ার পর টুক করে সেইটাকে অবশ্যই ওই উনুনের আঁচের ওপর যে সসপ্যানটা বসানো আছে তার উপর টুক করে ঢেলে দেওয়া, আর তাতেই বিশ করে একটা ব্যাপারটা হতে থাকলো, এবং চারপাশে হাতের ওই আলোপ কায়দায় ব্যাপারটাকে চারপাশে ছড়িয়ে দেওয়া, মানে গোল একটা চাঁদের মতো ব্যাপার তৈরি করা। আর এই ব্যাপারটা যখন বেশ কয়েক সেকেন্ড একটু ঠিকঠাক পর্যায়ে গেল, টুক করে তার ওপর সেই শাঁকা পাউরুটিটাকে দুটো পিস করে বসিয়ে দেওয়া, আর তারপর আবারও তাপে রাখা। আর তারপর এইটা ব্যাপারটা হয়ে যাওয়ার পর আস্তে করে যতটা বেশ একটু টাইট টাইট ব্যাপারটা হয়ে গেল, আবার একটা পাল্টি দেওয়া, আর এই পাল্টি দেওয়ার পরেই প্রায় অলমোস্ট হয়ে যাওয়া ডিম টোস্ট। আর তারপর এই ডিম টোস্টের ওপর কেউ কেউ হয়তো ছড়িয়ে দেন মরিচ গুঁড়ো, কেউ কেউ হালকা একটু নুন, কেউ আবার সঙ্গে আবার একটু সসও রাখেন, টম্যাটো সস, যার ফলে একটা অন্যরকম টেস্ট হয়। হ্যাঁ, অবশ্যই লঙ্কার একটা ব্যাপার তো থাকেই, ছোটো কাঁচা যে একদম একদম ঝাল লঙ্কা, সেই ব্যাপারটাও একটা স্পেশাল ব্যাপার তৈরি হয় এই ডিম টোস্টের ক্ষেত্রে। আর এটা কিন্তু বেশ একটা পেট ফরা ব্যাপার তৈরি হয়ে যায় ওই সময়টায়। আর এরকম প্রায় এক প্লেট খেলেই সকালটা কাভার, আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে নিলেন যে ডিম টোস্টের তাহলে স্পেশাল ব্যাপারটা কী থাকলো। স্পেশাল ব্যাপারটা এটাই থাকলো যে ডিম টোস্টের অনেকেই করেন যেটা, যেটা হচ্ছে ডিমটা দেওয়া ফেয়া হয়ে গেল, অনেকে পাউরুটি সেঁকেন না, এমনিই দিয়ে দেন, না এটা করবেন না, পাউরুটিটা সেঁকে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অম্বল হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর পাউরুটিটা সেঁকে দিলে অম্বলটা সেরকমভাবে হবে না। সঙ্গে থাকুন ফিরে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ডিম টোস্টের আড্ডা নিয়ে, আমি সৌভিক, চলছে গান মুসাফিরে আজকের এই স্পেশাল আড্ডা। তো ডিম টোস্ট ব্যাপারটাকে মাথায় রেখে একটা কথা বলতেই হয় যে সব ডিমেই কিন্তু ডিম টোস্টটা অসাধারণ হয় এমন কিন্তু নয়। যেমন ধরুন পোলট্রির ডিমে যে সুন্দরভাবে ডিম টোস্টটা হয় সেটা কিন্তু হাঁসের ডিমে ব্যাপারটা কিন্তু অতটাও এরকম লাগে না। হাঁসের ডিমটা সেদ্ধ খুব ভালো খেতে লাগে, কিন্তু পোলট্রির ডিমে এই যে ডিম টোস্টের ব্যাপারটা সেটা কিন্তু খুব স্পেশাল ব্যাপার মনে হয়। তাই মুরগির যে কোনো ডিমেই যে ডিম টোস্ট অসাধারণ হবে তা কিন্তু নয়, কারণ বিভিন্ন প্রজাতির মুরগি আছে আর সেই মুরগির সবার ডিমই যে ডিম টোস্টে কাজে লাগিয়ে দারুণ ব্যাপার মনে হবে তা কিন্তু নয়। যেমন আয়াম সেমানি বলে একরকম মুরগি আছে ইন্দোনেশিয়ার, এক বিরল জাতের মুরগি, জানেন তো, মানে ভাববেন না এই মুরগির ডিমে খুব অসাধারণ ডিম টোস্টটা হবে, কখনোই নয়। যেমন প্লাইমাউথ রক, এটি একটি আমেরিকান প্রজাতির মুরগি, এদেরও এই ব্যাপারটা যেটা হচ্ছে ডিমের ওজন ধরুন 55 গ্রামের মতো, ধরে নিন বছরে এরা ওই 200টা মতো ডিম দিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এই ডিমেই যদি আপনি ওই ডিম টোস্টটা করেন সেটা কিন্তু দারুণ হবে, ডাহাফেল। তখন কিন্তু আপনি মোটামুটি যাকে থেকে এই ব্যাপারটা খাওয়াবেন তাতে কিন্তু আপনারই নাকটা কাটা যাবে। তাই সাবধান, পোলট্রি ডিমেই ডিম টোস্টটা কিন্তু অসাধারণ হয় এটুকু বলা বাহুল্য। আজকের আড্ডা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন এভাবেই 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আর অবশ্যই হ্যাঁ, রোজ ডিম টোস্টটা খাবেন না, মাঝে মাঝে খাবেন, কারণ এটা একটা অন্য স্পেশাল ব্যাপার আর বেশ ভালো লাগে। কী বলুন, আপনি তো খান ডিম টোস্ট, তাই না? হ্যাঁ, বুঝতেই পারছি জিভে কীরকম একটা জল আসছে আপনার, না মানে আমার তো আসছেই। সারাদিনের ফার্স্ট ব্রেকটা হোক ডিম টোস্ট দিয়েই। শুনতে থাকুন এভাবেই 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

খেলাধুলা করতে আমরা কে না ভালোবাসি, আর যদি সেটা হয় উইন্টার স্পেশাল তাহলে তো আরও বেশি স্পেশাল হয়ে যায়। শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলতে ভীষণ মন চায়। ব্যাডমিন্টন নিয়ে প্রচুর গপ্প আছে এবং শীতের খেলাধুলা নিয়ে প্রচুর আড্ডা মারব। ততক্ষণ শুনে নিন পরপর তিনটে গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্যাডমিন্টন খেলার প্রচুর স্মৃতি আছে ছোটবেলায়। মানে যখন স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যেত, তখন আমি আর আমার এক পাশের বাড়ির বন্ধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলতাম। সেই আমার জীবনের প্রথম বন্ধু। আজও নিয়ম করে শীত আসে, ঠান্ডা পড়ে, শুধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলা হয় না। দুজনের কথা হয়, তবে আগের মতন নিয়ম মাফিক ব্যাডমিন্টনটা খেলা হয় না। আমাদের প্রচুর স্মৃতি আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। ফিরছি গানের বিরতির পর।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে যেতে মনটা সত্যি নিরুদ্দেশ হয়ে যায়। ছোটবেলার শীতকালটা সত্যি অন্যরকম ছিল এবং খেলাধুলা ছিল বিস্তর। ব্রেকের ওপরে যেটা বলছিলাম যে ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, মানে এক্সামটা শেষ হওয়ার পরে যখন আমরা দুই বন্ধু ব্যাডমিন্টন খেলতাম, সেই যে ব্যাডমিন্টনের যে ককটা সেটা যে কোথায় কোথায় গিয়ে পড়তো এবং যাদের বাড়ির কারোর ব্যালকানিতে, কারোর ছাদে, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়ির মধ্যে, আর এত জবাবদিহি করতে হতো সেই ককটা ফেরত আনার জন্য, মানে সেটা একটা বড় ইতিহাস, মানে এর থেকে মনে হয় জামিন পাওয়া ইজি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: সঙ্গে একটা সবজির দারুণ মিল আছে,
1: কি বলুন তো?
0: ঢ্যাঁড়স, কারণ আমার খেলাধুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই খারাপ।
1: এই শীতকালে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো, তখন কিন্তু আমি নামটা আগে ভাগে গিয়ে এনরোল করিয়ে আসতাম, কিন্তু সেটাই বিশেষ একটা লাভ হতো না, কারণ স্পোর্টসের দিন আমার মনে হতো এত জোরে দৌড়ে ফার্স্ট হয়ে কী হবে।
0: কিংবা আমি তো মানুষ, তাহলে আমি ক্যাঙ্গারু রেসে পার্টিসিপেট করে কী করব?
1: কিংবা সুই ধাগা
0: ছুঁচে সুতো পরিয়ে কোন মহান কাজটা আমি উদ্ধার করতে পারবো,
1: এসব আমার মনে হতো।
0: তবে হ্যাঁ, আমার সবথেকে বেশি প্রিয় ছিল গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজা, সেটা আমার জনারের, এবং সেখানে আমি অনেক কিছু সেজেছিলাম এবং সেটাই আমি নিয়মমাফিক প্রাইজ নিয়ে আসতাম, কারণ আমার মা স্পোর্টসে ভীষণ ভালো ছিলেন, মায়ের মুখটা তো উজ্জ্বল করতে হবেই, তাই জন্য ওই গো অ্যাজ ইউ লাইকটা আমি পার্টিসিপেট করলে প্রাইজটা নিয়ে আসতাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরো টকঝাল গল্প নিয়ে ব্রেকের উপর।

ফিরেলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের উপরে বলেছিলাম একটা টকঝাল গপ্প শোনা, মানে স্পোর্টসে তো আমি ঢ্যাঁড়স, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখনো। একবার আমি দৌড়াতে গিয়ে পুরো মুখ ফুক কেটে বুদ্ধি ফুদ্ধি ফাটিয়ে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি যখন ফিরেছিলাম আমাকে দাদু আনতে এসেছিলেন। তো দাদু এবং স্কুলের টিচাররা যথারীতি আমাকে তখন ডক্টর দেখিয়ে ঠিকঠাক করেছিলেন, কিন্তু বাড়িতে দিল আমার পোস্ট বার্থডে পার্টি। মানে ওই অবস্থায় আমি বাড়িতে হাজির হয়েছিলাম, সবাই দেখতো ভীষণ কান্নাকাটি, তখন আমার বয়সটাও ভীষণ কম। তো এই ধরনের দুরন্ত বানা এবং ঢ্যাঁড়স যে আমি ছিলাম সেটারই প্রমাণ এই সমস্ত কার্যকারিতায় রয়েছে আর কি। ছোটোবেলাটা ভীষণ তাড়াতাড়ি কেটে যায়, সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, তেমনই বড়োবেলার শীতকালটা খুব তাড়াতাড়ি কেটে যায়, তেমন এই একটা ঘন্টাও তাড়াতাড়ি কেটে যায়। রোজ ভাবি আর একটু বেশি একটা মারবো, ঠিক আছে কোনো ব্যাপার না। আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবেন +44750396571। আপাতত পরের গানটা আপনার জন্য, ফিরবো আগামীকাল নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন radiobangla.com।

কনকনে শীত, কুয়াশা ঘেরা সকাল, আর তখনই চাদর মুড়ি দিয়ে তার অপেক্ষা। মনে পড়ে তখনই সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধার কথা, যেই হাঁড়িতে এসে জড়ো হয় খেজুর গাছ থেকে টুপ টুপ করে রস, আর সেই রস থেকেই খেজুরের গুড় বা নলেন গুড়, যা বাঙালির রসনা তৃপ্তি করতে প্রতি বছর শীতে তার আবির্ভাব ঘটে। আর গ্রাম বাংলার ঘরে ঘরে সেই মিষ্টি নলেন গুড়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা বাঙালির মিষ্টি মুখ করার জন্য একেবারে প্রস্তুত। আর সেই গল্প নিয়ে আমরা আজ থাকব আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো বাঙালির সেই প্রিয় মিষ্টি মুখের কথা নিয়ে। আর সেখানেই উঠে আসে নলেন গুড়ের কথা, যা বাঙালির ঘরে ঘরে নানা রকমের মিষ্টি পদ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমরা সেই গল্পে ফিরছি, তবে এখন শুনবো গান। পরপর তিনটে গান শুনে পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, thank you.

বাড়িতে গেস্ট এলে তাকে আমরা আপ্যায়ন করি মিষ্টি দিয়ে, আবার খাবার পরে শেষ পাতে চাই মিষ্টি, আবার কোনো শুভ অনুষ্ঠানেও মিষ্টি মুখ করাটা কিন্তু চাই। এই বাঙালির প্রিয় মিষ্টি মুখ, আর সেখানেই উঠে আসে নানা রকমের মিষ্টির কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা বাঙালির প্রিয় মিষ্টির কথা বলতে গিয়েই আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম নলেন গুড়ের কথা, কারণ শীতকাল এলেই এই গুড়ের কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ বাঙালির বাড়িতে যে সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হয় তার মধ্যে কিন্তু গুড়ের ব্যবহারটা খুব বেশি রকমের হয়, তাই শীতকালে বেশিরভাগ বাঙালি বাড়িতে খেজুর গুড়ের ব্যবহার কিন্তু আমরা দেখি। অন্যান্য সময় যদিও আমরা আখের গুড়ের ব্যবহারও দেখে থাকি, যেমন যখন আমরা মোয়া নাড়ু এই ধরনের যে মিষ্টিগুলো সেগুলো আমরা বানাতে দেখি তখন সাধারণত আখের গুড় ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা পিঠে পুলি পায়েস এই মিষ্টিগুলো বানাই তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হয় খেজুর গুড়ের। আর সেই খেজুর গুড় বা নলেন গুড় তার আবির্ভাব ঘটে এই শীতেই। আর এই পৌষ মাঘ এই সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে, তাই আমরা নলেন গুড়ের ব্যবহার খুব বেশি রকমের দেখতে পাই। সেই মিষ্টি মুখের গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
6: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে খাবারের মেনুতে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না। সেটা কোনো অনুষ্ঠান হোক বা নিজেরা বাড়িতে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তখনও কিন্তু শেষ পাতে একটু মিষ্টি চাই। তাই এই মিষ্টি মুখ করার জন্য নানা রকমের মিষ্টি বাঙালি বাড়িতে মজুদ থাকে। আর সেই মিষ্টিগুলো যেমন দোকান থেকে কিনে আনা হয় ঠিক তেমনই আবার বাড়িতেও কিন্তু মিষ্টি বানানো হয়। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের তো কোনো উপায় নেই, তাই মিষ্টি যদি খেতেই হয় তখন বাড়িতে বানাতেই হয়। আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিষ্টির কথা বলছি সেখানে উঠে আসছে গুড়ের কথা, কারণ শীতকাল এলেই নলেন গুড়ের কথা কিন্তু বাঙালির অত্যন্ত সেই যে প্রিয় গুড় তার কথা কিন্তু বারবার মনে পড়ে। আর সেই জন্যই দেশের বাইরে থাকলেও খুঁজে বেড়ান সবাই কোথায় একটু এই খেজুরের গুড় পাওয়া যায়। অনেকেই চেষ্টা করেন দেশ থেকে যখন তারা আসেন তখন যাতে একটু গুড় নিয়ে আসতে পারেন, আর না হলে ওই ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোরগুলোই ভরসা, সেখানে যদি একটু গুড় পাওয়া যায় আর তারপর সেই গুড় দিয়েই তৈরি হয় নানা রকমের মিষ্টি পদ। আর সেখান থেকেই আমাদের এই মিষ্টি মুখের যে ইচ্ছেটা বা মিষ্টি মুখ করার যে আমাদের প্রথাটা সেটা কিন্তু জারি থাকে, আমাদের এই আড্ডাও জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
4: ক্লাস, ইটস বিন রিপোর্টেড দ্যাট ইফ উই কিপ ইউজিং ওয়াটার লাইক উই আর নাও, বাই 2055 উই কুড বি শর্ট বাই 5 বিলিয়ন লিটারস আ ডে।
5: হোল্ড অন মিস, 2055 উই উইল বি গ্রোন আপ বাই দেন।
6: উই নট হ্যাভিং দ্যাট, আর উই?
5: নো। ওই, গিভ ইট ওয়াটার অন কামস
7: এন্ড ফিক্স দোজ ড্রিপস এন্ড ড্রপস
8: and take shorter showers, yeah?
9: Because when we work together,
10: it all adds up.
11: So come on, you lot, search Let's Save Water.
12: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

শীতকালে আবির্ভাব ঘটে নলেন গুড়ের, আর নলেন গুড় মানে নানা রকমের মিষ্টি পদ, আর সেখান থেকেই বাঙালির মিষ্টি মুখের কথা। সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে নলেন গুড়ের কথা। আর নলেন গুড় মানেই তো নানা রকমের পিঠে পুলি পায়েস, আর শুধু তাই কেন, এই নলেন গুড়ের সময় নলেন গুড়ের রসগোল্লা, সাধারণত রসগোল্লা সাদা রঙের হয়, কিন্তু গুড়ের রসগোল্লা একটু লালচে রঙের হয়, আর যার গায়ে লেগে থাকে নলেন গুড়ের সেই মিষ্টি গন্ধ, যা দেখলে জিভ এবং চোখে জল এসে যায়। শুধু গুড়ের রসগোল্লা কেন, গুড়ের সেই জল ভরা যেই সন্দেশে কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসে নলেন গুড়, অথবা সেই গুড়ের মৌসুমি, কিংবা সেই গুড় মনোহরা, যে মিষ্টির কথাই বলুন না কেন সেই জিভে কিন্তু জল চলেই আসে। তবে ওই প্রবাসে থেকে সেই মিষ্টির কথা মনে করে করে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একটু গুড়ের পায়েস, যা আমাদের রসনা তৃপ্ত করতে সাহায্য করে। আর সেই গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, সেই সব কিছু গল্পই রয়েছে আমাদের আজকের মিষ্টি মুখে। থাকবো আমাদের আজকের এই মিষ্টি মিষ্টি গল্প নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে মিষ্টি মুখের ব্যবস্থা থাকেই, আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে নলেন গুড়ের কথা। কারণ এই শীতকাল এলেই নলেন গুড় গ্রাম বাংলার ঘরে ঘরে মাঠে প্রান্তরে সেই যে মিষ্টি নতুন গুড়ের গন্ধ যেন ম ম করে। তাই দেশ থেকে বহু দূরে থাকলেও প্রবাসে থেকেও সেই যে গন্ধ সব যেন মনে প্রাণে একেবারে ভরে রয়েছে। তাই এই সময় এলে ভীষণ মিস করতে হয় সেই সমস্ত মিষ্টি, সেই নলেন গুড়ের গন্ধ। তাই প্রবাসে থেকেও আমরা সেই নানা রকমের মিষ্টির স্বাদের কথা, মিষ্টির কথা অবশ্যই মনে করি, আর সেই সব গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। আর কথা বলতে বলতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
9: Shunchen, RadioBangladesh.com. Bishir Bangalir Obinobo Hyperlink.

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাও আজকাল হাম তুম, রেসে আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানুষ মানুষের জন্যে, ভূপেন হাজারিকার সেই অমর সৃষ্টির প্রথম দুটো লাইন দিয়েই আজকে আমাদের আড্ডাটা শুরু করছি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। তো যে কথা বলছিলাম যে মানুষ মানুষের জন্য, এই কথাটা কিন্তু বারবার আমার মনে হয় জানেন, আর কয়েকজনকে দেখলে তো সেই কথাটাই সব থেকে বেশি করে মনে হয়। তার কারণ তাদের জীবনযাত্রার মধ্যেই তারা এই কথাটা বারবার প্রমাণ করেছেন এবং প্রমাণ করে চলেছেন যে মানুষ মানুষের জন্য। তো সেরকমই কয়েকজনের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি একজন ভদ্রলোককে চিনি, জানেন, পেশায় তিনি অটো ড্রাইভার, অর্থাৎ অটো রিক্সা চালান। কিন্তু তাকে দেখে কিন্তু আমার একটা কথাই মনে হয় যে মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই বিষয়টি নিয়েই, মানুষ মানুষের জন্যে। এই কথাটি প্রমাণ করে চলেছেন কয়েকজন নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। তাদের মধ্যে একজন হলেন আমার সেই চেরিয়ানা পরিচিত ভদ্রলোক, যিনি পেশায় একজন অটোরিক্সা ড্রাইভার। তিনি কিন্তু একটি কাজ করেন, সেটি হলো যখনই খবর পান কোনো দুস্থ মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, তখন তিনি তার অটো করে তাকে নিয়ে যান নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটবর্তী হসপিটালে, এবং সেটা বিনামূল্যে। তার অটো তখন হয়ে ওঠে রীতিমতন একটি অ্যাম্বুলেন্স, এবং সেটিও পুরোপুরি বিনামূল্যে। আর তার এই কাজকর্ম দেখে আমার একটা কথাই মনে হয়, মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে এই বিষয় নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

শুরু করেছিলেন একটি স্কুল, এবং সেই স্কুলে যারা পথ শিশু তাদেরকে তিনি নিজের দায়িত্বে পড়াশোনা করাতেন। আলটিমেটলি সেই স্কুল এখন মোটামুটি ভালো জায়গায় এসেছে এবং তাতে বেশ কয়েকজন দুস্থ পথ শিশু পড়াশোনা করে, এবং তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি দিয়েছে সব থেকে কম বয়সী হেড স্যার হিসেবে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর কয়েকজনের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে সত্যি মানুষ মানুষের জন্য, তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। যেমন সব থেকে কম বয়সী হেড স্যারের কথা আপনার সঙ্গে এখন শেয়ার করলাম। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমার এক বান্ধবী আছে জানেন, যাকে দেখেও আমার মনে হয় যে মানুষ মানুষের জন্যে। তার কারণ, সে একটা কাজ রেগুলারলি করে থাকে, সেটি হলো যখনই কোনো উৎসবের মরশুম হয় কিংবা যখনই কোনো ছোটোখাটো উৎসবও হয়, তখন তার আশেপাশের পাড়ায় কিংবা আশেপাশের লোকালিটিতে যত দুস্থ মানুষজন আছেন সবাইকে পাত পেড়ে খাওয়ায় আমার সেই বান্ধবী। ইভেন আজকে যে জন্মাষ্টমী, আজকের দিনেও কিন্তু তার সেই কর্মকাণ্ড জারি আছে। অর্থাৎ আজকের দিনেও সে তার বাড়ির আশেপাশে যত দুস্থ মানুষজন রয়েছেন সবাইকে ভুরি ভোজ দেওয়ায়, অর্থাৎ একদম নেমন্তন্ন করে তাদের খাওয়ানো দাওয়ানোর বন্দোবস্ত করে। এবং আমার সেই বান্ধবীকে দেখে আমার একটা কথাই মনে হয়, মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর এই বিষয়টা নিয়েই জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে আপনার জন্য ওয়েট করবে এক মহিরুহের কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মেয়েটির নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোঝাঝিউ। আলবেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি 1910 খ্রিস্টাব্দে। তারপরে তার 18 বছর বয়সে তিনি চলে আসেন ভারতে, এবং ভারতে এসে তৎকালীন ভারতের সামাজিক দুরবস্থা দেখে তার মনে হলো জীবনটাকে তিনি এখানেই অতিবাহিত করবেন। দুস্থ মানুষদের জন্য তিনি হয়ে উঠলেন প্রকৃত মাদার। তারা তার নাম দিলেন মাদার টেরিজা, এবং তিনি নিজের সারা জীবন কর্মকাণ্ড দিয়ে এটাই প্রমাণ করে গেছেন মানুষ মানুষের জন্যে। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কর্মকাণ্ড দিয়ে বারবার প্রমাণ করেছেন যে মানুষ মানুষের জন্যে। তো কেমন লাগলো বলুন তো এই মানুষজনদের কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমি আড্ডা মারব, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাখি,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.
8: Shunchen, RadioBangladesh.com. Bishir Bangalir Annotomo Thikana.

শুরুতেই ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয়? হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভেতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না, কিন্তু তারা বুঝে যাবে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ,
1: আমার ভিন দেশি তারা

bangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে, এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কীরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়। সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন, বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কিভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে, বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি। তো সেক্ষেত্রে একটা সিগনাল কাজ করে, একটা ডিকোড কাজ করে, কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগনাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আপনারা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো ইতিমধ্যেই প্রায় 250,000 বন্ধু আমরা একসঙ্গে মিলে আড্ডা দিচ্ছি রেডিও বাংলা নেট ডট কমে। আর এই মুহূর্তে আমি আছি সৌভিক গান মুসাফির নিয়ে। আর গান মুসাফিরে আজকের আড্ডাটা থোড়া সা হাটকে হাটকে, মানে আজকের আড্ডায় অবশ্যই ভুঁড়ি ভোজের ব্যাপারটা থাকছে। আর ভুঁড়ি ভোজ মানেই সকালবেলাটা বাইরে মানেই এই ডিম টোস্ট ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো কখনো বাইরে কোথাও গেলে, কিছু না পাওয়া গেলে চায়ের সঙ্গে অবশ্যই ডিম টোস্ট ব্যাপারটা কিন্তু খুব কাজ করে দেয় সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে। আবার ঠিক সেরকমভাবেই বাড়িতেও কিন্তু এই ডিম টোস্টের একটা ব্যাপার থাকে। ব্রেডটা বাইরে থেকে আনি নিলেই হলো, আর ঘরের মধ্যে ফ্রিজে ডিম তো থাকেই, ব্যাস বার করে জাস্ট ভেজে নাও। আর এই ডিম টোস্ট নিয়েই আজকের এই এক ঘন্টার স্পেশাল আড্ডা। তো কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা দেব ডিম টোস্ট নিয়ে। তাই এখন অপেক্ষা করছে আমাদের জন্য ওপারে কয়েকটা গান, শুনতে থাকুন আর জুড়ে থাকুন এভাবে রেডিও বাংলা নেট ডট কমের সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা ডিম টোস্টের কথা নিয়ে। তো আমরা ডিম ব্যাপারটাকে খুবই পছন্দ করি, এই কারণেই যখন হোক সন্ধেবেলা, সেই সন্ধেবেলায় অফিস ফেরত কিছু ব্যাপার থাকে যেখানে এই রোল খাওয়ার একটা ব্যাপার থাকে, আর সেই রোলকে মাথায় রেখেই ডিমের একটা যে একটা গন্ধ সেটা কিন্তু বেশ এনজয় করি আমরা অনেকেই। তো এই ডিমকেই কাজে লাগিয়ে যদি ব্রেড, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ আর বেশ একটুখানি মরিচ কিংবা নুন ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে একটা যদি অন্যরকম ব্যাপার তৈরি হয় তাহলে ক্ষতি কী। আর ঠিক সেভাবেই ব্রেকফাস্টে কিন্তু ডিম টোস্ট একটা বড় জায়গা করে নিয়েছে অনেক দিন আগেই। এবং শুধু ব্রেকফাস্ট নয়, এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো দুপুর হয়ে গেছে কাজ করতে করতে কিন্তু খাবারের কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না, কিন্তু তার কাছে হঠাৎ করে দেখা গেল সকালবেলার ব্রেড বেশ কয়েকটা পড়ে আছে আর তার সঙ্গে অবশ্যই ডিম তো থাকেই। তো সঙ্গে সঙ্গেই সে এই অফারটা দিয়ে দিল যে দেখুন ভাত তো নেই বা এই পরিস্থিতিতে অনেকটা দেরি হয়ে গেছে লাঞ্চের, সেক্ষেত্রে ডিম টোস্ট কিন্তু করে দিতেই পারি। তাই অনায়াসে সেই ডিম টোস্টের ওপরেই ভরসা করে দুপুরটা পেট ভরা হয়ে গেল সেই মানুষটার বা সেই দিদিমণিটির। আর এভাবেই কিন্তু সকাল থেকে কাটিয়ে দেওয়া বিভিন্ন রকমের জার্নি, আর সেই জার্নিকে এক নিমিষে ভুলিয়ে দিল এই ব্রেড এবং তার সঙ্গে মিলে থাকা ডিম, ডিম টোস্ট। আর দুপুরটা আমাদের না ভাত দিয়ে লাঞ্চ ব্যাপারটা হলো না, কিন্তু এই ডিম টোস্টটাও কিন্তু একটা অন্যরকম পেট ভরা ব্যাপারে এনে দিল। আমাদের আড্ডা জারি থাকবে আর আজকের এই আড্ডায় আবারও ফিরব ডিম টোস্টের কথা নিয়ে, কিন্তু এখন ইয়েস।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোয়াড়ে চলছে আজকে গান মুসাফিরের ডিম টোস্ট নিয়ে। অনেকেই আছেন যারা একটু দূরে দূরে ঘুরতে চান, তারা কিন্তু সব জায়গায় সব রকম খাবার, মানে সেখানকার খাবার কেউ কেউ পছন্দ করেন, আবার কেউ কেউ পছন্দ করেন না। কেউ কেউ আছেন যারা সকালটা যেভাবে বাড়িতে কাটান, ঠিক কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারটা মেনে চলেন, এবং যদি বাড়িতে এরকম হালকা করে ডিম আর ব্রেড দিয়ে ডিম টোস্ট খান, তারাও কিন্তু এই দূরে গিয়েও হয়তো হোটেলে আছেন, হোটেলে বলে দিল যে আমরা কিন্তু এই বাটার টোস্ট বা ডিম টোস্টের সকালবেলাটা এনজয় করব। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় বা কয়েকটা বাঙালির মনের মধ্যে আজও আছে, এবং সকালবেলাটা আমরা যারা বাঙালিরা তারা চা তো যেরকম খাই, কেউ চা খান, কেউ কফি খান, কিন্তু তার সঙ্গে এই ব্রেড ব্যাপারটা কেউ থাকে, রুটি ব্যাপারটা থাকে, কিন্তু রুটির ব্যাপারটা কমিয়ে অনেকে কিন্তু এই ব্রেডের দিকেই বেশি ঝোঁকেন, আর তার সঙ্গে পাউরুটির সঙ্গে ব্যাপারটা টোস্টে চলে গেল, আর যদি ডিম সেদ্ধ থাকে সেখানেও তো ব্যাপারটা মিলে গেল কি না, ডিম সেদ্ধ আর তার সঙ্গে টোস্ট মানে ডিম টোস্ট। তো এইভাবেও ব্যাপারটাকে দেখা হয়, এবং অনেকেই আছেন যারা একটুখানি ওই হালকা করে ভেজে নিয়ে ডিমটাকে যেভাবে করে, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আপনাদেরও যে প্রথমে পাউরুটিটাকে সেঁকে নেওয়া হলো, তারপর না এখন বলবো না, এখন একটু গান শুনি, আর এই ব্যাপারটা মাথায় ঘুরতে থাকুক নতুনভাবে কীভাবে ডিম টোস্টকে কাজে লাগানো যায়, তাই না? সঙ্গে থাকুক, ফিরে আসছি চটপট, বলবো ডিম টোস্টের আরেকটা ব্যাপার এখন।

0: পৃথিবীতে যেতে ইচ্ছে হচ্ছে।
1: একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে।
0: দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালী সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল। আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe, trust us to deliver.
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর আড্ডা চলছে ডিম টোস্ট নিয়ে, গান মুসাফিরের আড্ডায়। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করি, প্রথমে ব্রেডটাকে মানে ডিম টোস্টের ব্যাপারটাকে ভাবতে গেলে প্রথমেই ওই আমাদের যে পাউরুটি ব্যাপারটা থাকে সেটাকে ভালো করে সুন্দর করে সেঁকে নেওয়া হয়, এবং সেই ব্যাপারটা সেঁকে সুন্দর করে গুছিয়ে সাইডে রাখা হয়, এবং এই যে আমাদের যে সসপ্যান ব্যাপারটার মধ্যে থাকে তার মধ্যে আস্তে করে হালকা করে তেল, বা কেউ কেউ হয়তো ঘিও ইউজ করেন, সাদা তেলও ইউজ করেন, তো হালকা করে একটা সাদা তেলের প্রলেপ দিয়ে তার উপরে টুক করে গ্লাসের মধ্যে ডিমটাকে সুন্দর করে গুলিয়ে তার মধ্যে পেঁয়াজ তার মধ্যে নুন দিয়ে ভালো করে ব্যাপারটাকে ফেটিয়ে গ্লাসের মধ্যে বেশ কয়েকবার নাড়িয়ে নাড়িয়ে ব্যাপারটাকে একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাপারটা মিশে যাচ্ছে, সেই ব্যাপারটা মিশে যাওয়ার পর টুক করে সেইটাকে অবশ্যই ওই উনুনের আঁচের ওপর যে সসপ্যানটা বসানো আছে তার উপর টুক করে ঢেলে দেওয়া, আর তাতেই বিশ করে একটা ব্যাপারটা হতে থাকলো, এবং চারপাশে হাতের ওই আদব কায়দায় ব্যাপারটাকে চারপাশে ছড়িয়ে দেওয়া, মানে গোল একটা চাঁদের মতো ব্যাপার তৈরি করা। আর এই ব্যাপারটা যখন বেশ কয়েক সেকেন্ড একটু ঠিকঠাক পর্যায়ে গেল, টুক করে তার ওপর সেই শাঁকা পাউরুটিকে দুটো পিস করে বসিয়ে দেওয়া, আর তারপর আবারও তাপে রাখা। আর তারপর এইটা ব্যাপারটা হয়ে যাওয়ার পর আস্তে করে যতটা বেশ একটু টাইট টাইট ব্যাপারটা হয়ে গেল, আবার একটা পাল্টি দেওয়া, আর এই পাল্টি দেওয়ার পরেই প্রায় অলমোস্ট হয়ে যাওয়া ডিম টোস্ট। আর তারপর এই ডিম টোস্টের ওপর কেউ কেউ হয়তো ছড়িয়ে দেন মরিচ গুঁড়ো, কেউ কেউ হালকা একটু নুন, কেউ আবার সঙ্গে আবার একটু সসও রাখেন, টম্যাটো সস, যার ফলে একটা অন্যরকম টেস্ট হয়। হ্যাঁ, অবশ্যই লঙ্কার একটা ব্যাপার তো থাকেই, ছোটো কাঁচা যে একদম একদম ঝাল লঙ্কা, সেই ব্যাপারটাও একটা স্পেশাল ব্যাপার তৈরি হয় এই ডিম টোস্টের ক্ষেত্রে। আর এটা কিন্তু বেশ একটা পেট ফরা ব্যাপার তৈরি হয়ে যায় ওই সময়টায়। আর এরকম প্রায় এক প্লেট খেলেই সকালটা কাভার, আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে নিলেন যে ডিম টোস্টের তাহলে স্পেশাল ব্যাপারটা কী থাকলো। স্পেশাল ব্যাপারটা এটাই থাকলো যে ডিম টোস্টের অনেকেই করেন যেটা হচ্ছে ডিমটা দেয়া ফেয়া হয়ে গেল, অনেকে পাউরুটি সেঁকেন না, এমনিই দিয়ে দেন, না এটা করবেন না, পাউরুটিটা সেঁকে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অম্বল হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর পাউরুটিটা সেঁকে দিলে অম্বলটা সেরকমভাবে হবে না। সঙ্গে থাকুন, ফিরে

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ডিম টোস্টের আড্ডা নিয়ে। আমি সৌভিক, চলছে গান মুসাফিরে আজকের এই স্পেশাল আড্ডা। তো ডিম টোস্ট ব্যাপারটাকে মাথায় রেখে একটা কথা বলতেই হয় যে সব ডিমেই কিন্তু ডিম টোস্টটা অসাধারণ হয় এমন কিন্তু নয়। যেমন ধরুন পোলট্রির ডিমে যে সুন্দরভাবে ডিম টোস্টটা হয় সেটা কিন্তু হাঁসের ডিমে ব্যাপারটা কিন্তু অতটা ওরকম লাগে না। হাঁসের ডিমটা সেদ্ধ খুব ভালো খেতে লাগে, কিন্তু পোলট্রির ডিমে এই যে ডিম টোস্টের ব্যাপারটা সেটা কিন্তু খুব স্পেশাল ব্যাপার মনে হয়। তাই মুরগির যে কোনো ডিমেই যে ডিম টোস্ট অসাধারণ হবে তা কিন্তু নয়, কারণ বিভিন্ন প্রজাতির মুরগি আছে আর সেই মুরগির সবার ডিমই যে ডিম টোস্টে কাজে লাগিয়ে দারুণ ব্যাপার মনে হবে তা কিন্তু নয়। যেমন আয়াম সেমানি বলে একরকম মুরগি আছে ইন্দোনেশিয়ার, এক বিরল জাতের মুরগি জানেন তো। মানে ভাববেন না এই মুরগির ডিমে খুব অসাধারণ ডিম টোস্টটা হবে, কখনোই নয়। যেমন প্লাইমাউথ রক, এটি একটি আমেরিকান প্রজাতির মুরগি। এদেরও এই ব্যাপারটা যেটা হচ্ছে ডিমের ওজন ধরুন 55 গ্রামের মতো, ধরে নিন বছরে এরা ওই 200টা মতো ডিম দিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এই ডিমেই যদি আপনি ওই ডিম টোস্টটা করেন সেটা কিন্তু দারুণ হবে, ডাহাফেল। তখন কিন্তু আপনি মোটামুটি যাকে থেকে এই ব্যাপারটা খাওয়াবেন তাতে কিন্তু আপনারই নাকটা কাটা যাবে। তাই সাবধান, পোলট্রি ডিমেই ডিম টোস্টটা কিন্তু অসাধারণ হয় এটুকু বলা বাহুল্য। আজকের আড্ডা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন এভাবেই 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আর অবশ্যই হ্যাঁ, রোজ ডিম টোস্টটা খাবেন না, মাঝে মাঝে খাবেন, কারণ এটা একটা অন্য স্পেশাল ব্যাপার আর বেশ ভালো লাগে। কি বলুন, আপনি তো খান ডিম টোস্ট তাই না? হ্যাঁ বুঝতেই পারছি, জিভে কীরকম একটা জল আসছে আপনার, না মানে আমার তো আসছেই। সারাদিনের ফার্স্ট ব্রেকটা হোক ডিম টোস্ট দিয়েই। শুনতে থাকুন এভাবেই 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

খেলাধুলো করতে আমরা কে না ভালোবাসি, আর যদি সেটা হয় উইন্টার স্পেশাল তাহলে তো আরও বেশি স্পেশাল হয়ে যায়। শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলতে ভীষণ মন চায়। ব্যাডমিন্টন নিয়ে প্রচুর গপ্প আছে এবং শীতের খেলাধুলো নিয়ে প্রচুর আড্ডা মারব। ততক্ষণ শুনে নিন পরপর তিনটি গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রঙ বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিন পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

বুঝেছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্যাডমিন্টন খেলার প্রচুর স্মৃতি আছে ছোটবেলায়। মানে যখন স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যেত, তখন আমি আর আমার এক পাশের বাড়ির বন্ধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলতাম। সেই আমার জীবনের প্রথম বন্ধু। আজও নিয়ম করে শীত আসে, ঠান্ডা পড়ে, শুধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলা হয় না। দুজনের কথা হয়, তবে আগের মতন নিয়ম মাফিক ব্যাডমিন্টনটা খেলা হয় না। আমাদের প্রচুর স্মৃতি আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। ফিরছি গানের বিরতির পর।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে যেতে মনটা সত্যি নিরুদ্দেশ হয়ে যায়। ছোটবেলার শীতকালটা সত্যি অন্যরকম ছিল এবং খেলাধুলা ছিল বিস্তর। ব্রেকের উপরে যেটা বলছিলাম যে ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, মানে এক্সামটা শেষ হওয়ার পরে যখন আমরা দুই বন্ধু ব্যাডমিন্টন খেলতাম, সেই যে ব্যাডমিন্টনের যে ককটা সেটা যে কোথায় কোথায় গিয়ে পড়তো, এবং যাদের বাড়ির কারোর ব্যালকানিতে, কারোর ছাদে, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়ির মধ্যে, আর এত জবাবদিহি করতে হতো সেই ককটা ফেরত আনার জন্য, মানে সেটা একটা বড় ইতিহাস, মানে এর থেকে মনে হয় জামিন পাওয়া ইজি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার খেলাধুলার এক্সপিরিয়েন্সের সঙ্গে একটা সবজির দারুণ মিল আছে, কি বলুন তো? ঢ্যাঁড়স। কারণ আমার খেলাধুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। এই শীতকালে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো, তখন কিন্তু আমি নামটা আগে ভাগে গিয়ে এনরোল করিয়ে আসতাম, কিন্তু সেটাই বিশেষ একটা লাভ হতো না। কারণ স্পোর্টসের দিন আমার মনে হতো এত জোরে দৌড়ে ফার্স্ট হয়ে কী হবে, কিংবা আমি তো মানুষ তাহলে আমি ক্যাঙ্গারু রেসে পার্টিসিপেট করে কী করব, কিংবা সুই ধাগা ছুঁচে সুতো পরিয়ে কোন মহান কাজটা আমি উদ্ধার করতে পারবো, এসব আমার মনে হতো। তবে হ্যাঁ, আমার সবথেকে বেশি প্রিয় ছিল গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজা, সেটা আমার জনারের, এবং সেখানে আমি অনেক কিছু সেজেছিলাম এবং সেটাই আমি নিয়মমাফিক প্রাইজ নিয়ে আসতাম। কারণ আমার মা স্পোর্টসে ভীষণ ভালো ছিলেন, মায়ের মুখটা তো উজ্জ্বল করতে হবে, তাই জন্য ওই গো অ্যাজ ইউ লাইকটা আমি পার্টিসিপেট করলে প্রাইজটা নিয়ে আসতাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও টকঝাল গল্প নিয়ে ব্রেকের উপরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের উপরে বলেছিলাম একটা টকঝাল গপ্প শোনা, মানে স্পোর্টসে তো আমি ঠারুষ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখনো একবার আমি দৌড়াতে গিয়ে পুরো মুখ ফুক কেটে বুদ্ধি ফুদ্দি ফাটিয়ে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি যখন ফিরেছিলাম আমাকে দাদু আনতে এসেছিলেন। তো দাদু এবং স্কুলের টিচাররা যথারীতি আমাকে তখন ডক্টর দেখিয়ে ঠিকঠাক করেছিলেন, কিন্তু বাড়িতে দিল আমার পোস্ট বার্থডে পার্টি। মানে ওই অবস্থা আমি বাড়িতে হাজির হয়েছিলাম, সবাই দেখতো, ভীষণ কান্নাকাটি, তখন আমার বয়সটাও ভীষণ কম। তো এই ধরনের দুরন্ত বানা এবং ঢ্যাঁড়স যে আমি ছিলাম সেটারই প্রমাণ এই সমস্ত কার্যকারিতায় রয়েছে আর কি। ছোটোবেলাটা ভীষণ তাড়াতাড়ি কেটে যায়, সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। তেমনই বড়োবেলার শীতকালটা খুব তাড়াতাড়ি কেটে যায়, তেমন এই একটা ঘন্টাও তাড়াতাড়ি কেটে যায়। রোজ ভাবি আর একটু বেশি আড্ডা মারবো, ঠিক আছে কোনো ব্যাপার না। আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবেন +447503965711 দিতে। আপাতত পরের গানটা আপনার জন্য, ফিরব আগামীকাল নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন radiobangani.com।

ঘনঘনে শীত, কুয়াশা ঘেরা সকাল, আর তখনই চাদর মুড়ি দিয়ে তার অপেক্ষা। মনে পড়ে তখনই সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধার কথা, যেই হাঁড়িতে এসে জড়ো হয় খেজুর গাছ থেকে টুপ টুপ করে রস, আর সেই রস থেকেই খেজুরের গুড় বা নলেন গুড়, যা বাঙালির রসনা তৃপ্তি করতে প্রতি বছর শীতে তার আবির্ভাব ঘটে। আর গ্রাম বাংলার ঘরে ঘরে সেই মিষ্টি নলেন গুড়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা বাঙালির মিষ্টি মুখ করার জন্য একেবারে প্রস্তুত। আর সেই গল্প নিয়েই আমরা আজ থাকবো আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো বাঙালির সেই প্রিয় মিষ্টি মুখের কথা নিয়ে। আর সেখানেই উঠে আসে নলেন গুড়ের কথা, যা বাঙালির ঘরে ঘরে নানা রকমের মিষ্টি পদ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমরা সেই গল্পে ফিরছি, তবে এখন শুনবো গান। পরপর তিনটে গান শুনে পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বাড়িতে গেস্ট এলে তাকে আমরা আপ্যায়ন করি মিষ্টি দিয়ে, আবার খাবার পরে শেষ পাতে চাই মিষ্টি, আবার কোনো শুভ অনুষ্ঠানেও মিষ্টি মুখ করাটা কিন্তু চাই। এই বাঙালির প্রিয় মিষ্টি মুখ, আর সেখানেই উঠে আসে নানা রকমের মিষ্টির কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা বাঙালির প্রিয় মিষ্টির কথা বলতে গিয়েই আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম নলেন গুড়ের কথা, কারণ শীতকাল এলেই এই গুড়ের কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ বাঙালির বাড়িতে যে সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হয় তার মধ্যে কিন্তু গুড়ের ব্যবহারটা খুব বেশি রকমের হয়, তাই শীতকালে বেশিরভাগ বাঙালি বাড়িতে খেজুর গুড়ের ব্যবহার কিন্তু আমরা দেখি। অন্যান্য সময় যদিও আমরা আখের গুড়ের ব্যবহারও দেখে থাকি, যেমন যখন আমরা মোয়া নাড়ু এই ধরনের যে মিষ্টিগুলো সেগুলো আমরা বানাতে দেখি তখন সাধারণত আখের গুড় ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা পিঠে পুলি পায়েশ এই মিষ্টিগুলো বানাই তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হয় খেজুর গুড়ের, আর সেই খেজুর গুড় বা নলেন গুড় তার আবির্ভাব ঘটে এই শীতেই। আর এই পৌষ মাঘ এই সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে, তাই আমরা নলেন গুড়ের ব্যবহার খুব বেশি রকমের দেখতে পাই। সেই মিষ্টি মুখের গল্প নিয়ে ফিরছি তবে গানের ওপারে, চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে খাবারের মেনুতে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না। সেটা কোনো অনুষ্ঠান হোক বা নিজেরা বাড়িতে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তখনও কিন্তু শেষ পাতে একটু মিষ্টি চাই। তাই এই মিষ্টি মুখ করার জন্য নানা রকমের মিষ্টি বাঙালি বাড়িতে মজুদ থাকে। আর সেই মিষ্টিগুলো যেমন দোকান থেকে কিনে আনা হয় ঠিক তেমনই আবার বাড়িতেও কিন্তু মিষ্টি বানানো হয়। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের তো কোনো উপায় নেই, তাই মিষ্টি যদি খেতেই হয় তখন বাড়িতে বানাতেই হয়। আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিষ্টির কথা বলছি সেখানে উঠে আসছে গুড়ের কথা, কারণ শীতকাল এলেই নলেন গুড়ের কথা কিন্তু বাঙালির অত্যন্ত সেই যে প্রিয় গুড় তার কথা কিন্তু বারবার মনে পড়ে। আর সেই জন্যই দেশের বাইরে থাকলেও খুঁজে বেড়ান সবাই কোথায় একটু এই খেজুরের গুড় পাওয়া যায়। অনেকেই চেষ্টা করেন দেশ থেকে যখন তারা আসেন তখন যাতে একটু গুড় নিয়ে আসতে পারেন, আর না হলে ওই ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোরগুলোই ভরসা, সেখানে যদি একটু গুড় পাওয়া যায় আর তারপর সেই গুড় দিয়েই তৈরি হয় নানা রকমের মিষ্টি পদ। আর সেখান থেকেই আমাদের এই মিষ্টি মুখের যে ইচ্ছেটা বা মিষ্টি মুখ করার যে আমাদের প্রথাটা সেটা কিন্তু জারি থাকে, আমাদের এই আড্ডাও জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শীতকালে আবির্ভাব ঘটে নলেন গুড়ের, আর নলেন গুড় মানে নানা রকমের মিষ্টি পদ, আর সেখান থেকেই বাঙালির মিষ্টি মুখের কথা। সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে নলেন গুড়ের কথা। আর নলেন গুড় মানেই তো নানা রকমের পিঠে পুলি পায়েস, আর শুধু তাই কেন, এই নলেন গুড়ের সময় নলেন গুড়ের রসগোল্লা, সাধারণত রসগোল্লা সাদা রঙের হয়, কিন্তু গুড়ের রসগোল্লা একটু লালচে রঙের হয়, আর যার গায়ে লেগে থাকে নলেন গুড়ের সেই মিষ্টি গন্ধ, যা দেখলে জিভ এবং চোখে জল এসে যায়। শুধু গুড়ের রসগোল্লা কেন, গুড়ের সেই জল ভরা যেই সন্দেশে কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসে নলেন গুড়, অথবা সেই গুড়ের মৌসুমি, কিংবা সেই গুড় মনোহরা, যে মিষ্টির কথাই বলুন না কেন সেই জিভে কিন্তু জল চলেই আসে। তবে ওই প্রবাসী থেকে সেই মিষ্টির কথা মনে করে করে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একটু গুড়ের পায়েস, যা আমাদের রসনা তৃপ্ত করতে সাহায্য করে। আর সেই গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, সেই সব কিছু গল্পই রয়েছে আমাদের আজকের মিষ্টি মুখে। থাকবো আমাদের আজকের এই মিষ্টি মিষ্টি গল্প নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে মিষ্টি মুখের ব্যবস্থা থাকেই, আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে নলেন গুড়ের কথা। কারণ এই শীতকাল এলেই নলেন গুড় গ্রাম বাংলার ঘরে ঘরে মাঠে প্রান্তরে সেই যে মিষ্টি নতুন গুড়ের গন্ধ যেন ম ম করে। তাই দেশ থেকে বহু দূরে থাকলেও প্রবাসে থেকেও সেই যে গন্ধ সব যেন মনে প্রাণে একেবারে ভরে রয়েছে। তাই এই সময় এলে ভীষণ মিস করতে হয় সেই সমস্ত মিষ্টি, সেই নলেন গুড়ের গন্ধ। তাই প্রবাসে থেকেও আমরা সেই নানা রকমের মিষ্টির স্বাদের কথা, মিষ্টির কথা অবশ্যই মনে করি, আর সেই সব গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। আর কথা বলতে বলতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে কি এই কথাটা কি তোমারও মনে হয় কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
9: Shunchen, Radio Bangladesh.com. Bishir Bangali Obinobo Hyperlink.

इंस्टॉलमेंट शीत घूम थ्री बी एच के फ्लैट लव आजकल हम तुम रेसिडर एक्टर रैट একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
6: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
7: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
5: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মানুষ মানুষের জন্যে, ভূপেন হাজারিকার সেই অমর সৃষ্টির প্রথম দুটো লাইন দিয়েই আজকে আমাদের আড্ডাটা শুরু করছি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। তো যে কথা বলছিলাম যে মানুষ মানুষের জন্য, এই কথাটা কিন্তু বারবার আমার মনে হয় জানেন, আর কয়েকজনকে দেখলে তো সেই কথাটাই সব থেকে বেশি করে মনে হয়। তার কারণ তাদের জীবনযাত্রার মধ্যেই তারা এই কথাটা বারবার প্রমাণ করেছেন এবং প্রমাণ করে চলেছেন যে মানুষ মানুষের জন্য। তো সেরকমই কয়েকজনের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ETOS services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি একজন ভদ্রলোককে চিনি, জানেন, পেশায় তিনি অটো ড্রাইভার, অর্থাৎ অটো রিক্সা চালান। কিন্তু তাকে দেখে কিন্তু আমার একটা কথাই মনে হয় যে মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই বিষয়টি নিয়েই, মানুষ মানুষের জন্যে। এই কথাটি প্রমাণ করে চলেছেন কয়েকজন নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। তাদের মধ্যে একজন হলেন আমার সেই চেরিয়ানা পরিচিত ভদ্রলোক, যিনি পেশায় একজন অটোরিকশা ড্রাইভার। তিনি কিন্তু একটি কাজ করেন, সেটি হলো যখনই খবর পান কোনো দুস্থ মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, তখন তিনি তার অটো করে তাকে নিয়ে যান নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটবর্তী হসপিটালে, এবং সেটা বিনামূল্যে। তার অটো তখন হয়ে ওঠে রীতিমতন একটি অ্যাম্বুলেন্স, এবং সেটিও পুরোপুরি বিনামূল্যে। আর তার এই কাজকর্ম দেখে আমার একটা কথাই মনে হয়, মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে এই বিষয় নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.

খুব সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড একজনকে একটি মেডেল দিলেন, একটি স্বীকৃতি। সেটি হচ্ছে তাকে সব থেকে কম বয়সী হেড স্যার হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। তিনি এমন একজন মানুষ যিনি কিনা ক্লাস এইটে থাকাকালীন শুরু করেছিলেন একটি স্কুল, এবং সেই স্কুলে যারা পথ শিশু তাদেরকে তিনি নিজের দায়িত্বে পড়াশোনা করাতেন। আলটিমেটলি সেই স্কুল এখন মোটামুটি ভালো জায়গায় এসেছে এবং তাতে বেশ কয়েকজন দুস্থ পথ শিশু পড়াশোনা করে, এবং তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি দিয়েছে সব থেকে কম বয়সী হেড স্যার হিসেবে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর কয়েকজনের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে সত্যি মানুষ মানুষের জন্য। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেমন সব থেকে কম বয়সী হেড স্যারের কথা আপনার সঙ্গে এখন শেয়ার করলাম। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আমার এক বান্ধবী আছে জানেন, যাকে দেখেও আমার মনে হয় যে মানুষ মানুষের জন্যে। তার কারণ, সে একটা কাজ রেগুলারলি করে থাকে। সেটি হলো, যখনই কোনো উৎসবের মরশুম হয় কিংবা যখনই কোনো ছোটোখাটো উৎসবও হয়, তখন তার আশেপাশের পাড়ায় কিংবা আশেপাশের লোকালিটিতে যত দুস্থ মানুষজন আছেন সবাইকে পাত পেড়ে খাওয়ায় আমার সেই বান্ধবী। ইভেন আজকে যে জন্মাষ্টমী, আজকের দিনেও কিন্তু তার সেই কর্মকাণ্ড জারি আছে। অর্থাৎ আজকের দিনেও সে তার বাড়ির আশেপাশে যত দুস্থ মানুষজন রয়েছেন সবাইকে ভুরি ভোজ দেওয়ায়, অর্থাৎ একদম নেমন্তন্ন করে তাদের খাওয়ানো দাওয়ানোর বন্দোবস্ত করে। এবং আমার সেই বান্ধবীকে দেখে আমার একটা কথাই মনে হয়, মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর এই বিষয়টা নিয়েই জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এক মহিরুহের কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মেয়েটির নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোঝাঝিউ। আলবেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি 1910 খ্রিস্টাব্দে। তারপরে তার 18 বছর বয়সে তিনি চলে আসেন ভারতে, এবং ভারতে এসে তৎকালীন ভারতের সামাজিক দুরবস্থা দেখে তার মনে হলো জীবনটাকে তিনি এখানেই অতিবাহিত করবেন। দুস্থ মানুষদের জন্য তিনি হয়ে উঠলেন প্রকৃত মাদার। তারা তার নাম দিলেন মাদার টেরিজা, এবং তিনি নিজের সারা জীবন কর্মকাণ্ড দিয়ে এটাই প্রমাণ করে গেছেন, মানুষ মানুষের জন্যে। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কর্মকাণ্ড দিয়ে বারবার প্রমাণ করেছেন যে মানুষ মানুষের জন্যে। তো কেমন লাগলো বলুন তো এই মানুষজনদের কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়াট রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়াট রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়া আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমিয়ে আড্ডা মারবো, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: Shunchen, RadioBangladesh.com. Bishir Bangalir Annotamo Thikana.

শুরুতেই ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভিতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না, কিন্তু তারা বুঝে যাবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

bangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কিরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়, সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কিভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে, সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your IT partner cared about more than just IT? At Etos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Etos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Etos Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি। তো সেক্ষেত্রে একটা সিগন্যাল কাজ করে, একটা ডিকোড কাজ করে, কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগন্যাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের ওপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আড্ডাটা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো ইতিমধ্যেই প্রায় 250,000 বন্ধু আমরা একসঙ্গে মিলে আড্ডা দিচ্ছি রেডিও বাংলা নেট ডট কমে। আর এই মুহূর্তে আমি আছি সৌভিক গান মুসাফির নিয়ে। আর গান মুসাফিরে আজকের আড্ডাটা থোড়া সা হাটকে হাটকে, মানে আজকের আড্ডায় অবশ্যই ভুঁড়ি ভোজের ব্যাপারটা থাকছে। আর ভুঁড়ি ভোজ মানেই সকালবেলাটা বাইরে মানেই এই ডিম টোস্ট ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো কখনো বাইরে কোথাও গেলে, কিছু না পাওয়া গেলে চায়ের সঙ্গে অবশ্যই ডিম টোস্ট ব্যাপারটা কিন্তু খুব কাজ করে দেয় সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে। আবার ঠিক সেরকমভাবেই বাড়িতেও কিন্তু এই ডিম টোস্টের একটা ব্যাপার থাকে। ব্রেডটা বাইরে থেকে আনিয়ে নিলেই হলো, আর ঘরের মধ্যে ফ্রিজে ডিম তো থাকেই, ব্যাস বার করে জাস্ট ভেজে নাও। আর এই ডিম টোস্ট নিয়েই আজকের এই এক ঘন্টার স্পেশাল আড্ডা। তো কোথাও যাবেন না, কয়েকটি গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা দেব ডিম টোস্ট নিয়ে। তাই এখন অপেক্ষা করছে আমাদের জন্য ওপারে কয়েকটা গান, শুনতে থাকুন আর জুড়ে থাকুন এভাবে রেডিও বাংলা নেট ডট কমের সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা ডিম টোস্টের কথা নিয়ে। তো আমরা ডিম ব্যাপারটাকে খুবই পছন্দ করি, এই কারণেই যখন হোক সন্ধেবেলা, সেই সন্ধেবেলায় অফিস ফেরত কিছু ব্যাপার থাকে যেখানে এই রোল খাওয়ার একটা ব্যাপার থাকে, আর সেই রোলকে মাথায় রেখেই ডিমের একটা যে একটা গন্ধ সেটা কিন্তু বেশ এনজয় করি আমরা অনেকেই। তো এই ডিমকেই কাজে লাগিয়ে যদি ব্রেড, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ আর বেশ একটুখানি মরিচ কিংবা নুন ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে একটা যদি অন্যরকম ব্যাপার তৈরি হয় তাহলে ক্ষতি কী। আর ঠিক সেভাবেই ব্রেকফাস্টে কিন্তু ডিম টোস্ট একটা বড় জায়গা করে নিয়েছে অনেক দিন আগেই। এবং শুধু ব্রেকফাস্ট নয়, এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো দুপুর হয়ে গেছে কাজ করতে করতে কিন্তু খাবারের কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না, কিন্তু তার কাছে হঠাৎ করে দেখা গেল সকালবেলার ব্রেড বেশ কয়েকটা পড়ে আছে আর তার সঙ্গে অবশ্যই ডিম তো থাকেই। তো সঙ্গে সঙ্গেই সে এই অফারটা দিয়ে দিল যে দেখুন ভাত তো নেই বা এই পরিস্থিতিতে অনেকটা দেরি হয়ে গেছে লাঞ্চে, সেক্ষেত্রে ডিম টোস্ট কিন্তু করে দিতেই পারি। তাই অনায়াসে সেই ডিম টোস্টের ওপরই ভরসা করে দুপুরটা পেট ভরা হয়ে গেল সেই মানুষটার বা সেই দিদিমণিটির। আর এভাবেই কিন্তু সকাল থেকে কাটিয়ে দেওয়া বিভিন্ন রকমের জার্নি, আর সেই জার্নিকে এক নিমিষে ভুলিয়ে দিল এই ব্রেড এবং তার সঙ্গে মিলে থাকা ডিম, ডিম টোস্ট। আর দুপুরটা আমাদের না ভাত দিয়ে লাঞ্চ ব্যাপারটা হলো না, কিন্তু এই ডিম টোস্টটাও কিন্তু একটা অন্যরকম পেট ভরা ব্যাপারে এনে দিল। আমাদের আড্ডা জারি থাকবে আর আজকের এই আড্ডায় আবারও ফিরব ডিম টোস্টের কথা নিয়ে, কিন্তু এখন ইয়েস।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোয়াটা চলছে আজকে গান মুসাফিরের ডিম টোস্ট নিয়ে। অনেকেই আছেন যারা একটু দূরে দূরে ঘুরতে চান, তারা কিন্তু সব জায়গায় সব রকম খাবার, মানে সেখানকার খাবার কেউ কেউ পছন্দ করেন, আবার কেউ কেউ পছন্দ করেন না। কেউ কেউ আছেন যারা সকালটা যেভাবে বাড়িতে কাটান, ঠিক কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারটা মেনে চলেন, এবং যদি বাড়িতে এরকম হালকা করে ডিম আর ব্রেড দিয়ে ডিম টোস্ট খান, তারাও কিন্তু এই দূরে গিয়েও হয়তো হোটেলে আছেন, হোটেলে বলে দিল যে আমরা কিন্তু এই বাটার টোস্ট বা ডিম টোস্টের সকালবেলাটা এনজয় করব। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় বা কয়েকটা বাঙালির মনের মধ্যে আজও আছে, এবং সকালবেলাটা আমরা যারা বাঙালিরা তারা চা তো যেরকম খাই, কেউ চা খান, কেউ কফি খান, কিন্তু তার সঙ্গে এই ব্রেড ব্যাপারটা কেউ থাকে, রুটি ব্যাপারটা থাকে, কিন্তু রুটির ব্যাপারটা কমিয়ে অনেকে কিন্তু এই ব্রেডের দিকেই বেশি ঝোঁকেন, আর তার সঙ্গে পাউরুটির সঙ্গে ব্যাপারটা টোস্টে চলে গেল, আর যদি ডিম সেদ্ধ থাকে সেখানেও তো ব্যাপারটা মিলে গেল কি না, ডিম সেদ্ধ আর তার সঙ্গে টোস্ট মানে ডিম টোস্ট। তো এইভাবেও ব্যাপারটাকে দেখা হয়, এবং অনেকেই আছেন যারা একটুখানি ওই হালকা করে ভেজে নিয়ে ডিমটাকে যেভাবে করে, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আপনাদেরও যে প্রথমে পাউরুটিটাকে সেঁকে নেওয়া হলো, তারপর না এখন বলবো না, এখন একটু গান শুনি, আর এই ব্যাপারটা মাথায় ঘুরতে থাকুক নতুনভাবে কীভাবে ডিম টোস্টকে কাজে লাগানো যায়, তাই না? সঙ্গে থাকুক, ফিরে আসছি চটপট, বলবো ডিম টোস্টের আরেকটা ব্যাপার এখন।

0: বেড়াতে যেতে ইচ্ছে হচ্ছে।
1: একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে।
0: দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালি সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল। আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে, গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe, trust us to deliver.
3: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর আড্ডা চলছে ডিম টোস্ট নিয়ে, গান মুসাফিরের আড্ডায়। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করি, প্রথমে ব্রেডটাকে মানে ডিম টোস্টের ব্যাপারটাকে ভাবতে গেলে প্রথমেই ওই আমাদের যে পাউরুটি ব্যাপারটা থাকে সেটাকে ভালো করে সুন্দর করে সেঁকে নেওয়া হয়, এবং সেই ব্যাপারটা সেঁকে সুন্দর করে গুছিয়ে সাইডে রাখা হয়, এবং এই যে আমাদের যে সসপ্যান ব্যাপারটার মধ্যে থাকে তার মধ্যে আস্তে করে হালকা করে তেল, বা কেউ কেউ হয়তো ঘিও ইউজ করেন, সাদা তেলও ইউজ করেন, তো হালকা করে একটা সাদা তেলের প্রলেপ দিয়ে তার উপরে টুক করে গ্লাসের মধ্যে ডিমটাকে সুন্দর করে গুলিয়ে তার মধ্যে পেঁয়াজ, তার মধ্যে নুন দিয়ে ভালো করে ব্যাপারটাকে ফেটিয়ে গ্লাসের মধ্যে বেশ কয়েকবার নাড়িয়ে নাড়িয়ে ব্যাপারটাকে একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাপারটা মিশে যাচ্ছে, সেই ব্যাপারটা মিশে যাওয়ার পর টুক করে সেইটাকে অবশ্যই ওই উনুনের আঁচের ওপর যে সসপ্যানটা বসানো আছে তার উপর টুক করে ঢেলে দেওয়া, আর তাতেই বিশ করে একটা ব্যাপারটা হতে থাকলো, এবং চারপাশে হাতের ওই আদব কায়দায় ব্যাপারটাকে চারপাশে ছড়িয়ে দেওয়া, মানে গোল একটা চাঁদের মতো ব্যাপার তৈরি করা। আর এই ব্যাপারটা যখন বেশ কয়েক সেকেন্ড একটু ঠিকঠাক পর্যায়ে গেল, টুক করে তার ওপর সেই শাঁকা পাউরুটিকে দুটো পিস করে বসিয়ে দেওয়া, আর তারপর আবারও তাপে রাখা, আর তারপর এইটা ব্যাপারটা হয়ে যাওয়ার পর আস্তে করে যতটা বেশ একটু টাইট টাইট ব্যাপারটা হয়ে গেল আবার একটা পাল্টি দেওয়া, আর এই পাল্টি দেওয়ার পরেই প্রায় অলমোস্ট হয়ে যাওয়া ডিম টোস্ট। আর তারপর এই ডিম টোস্টের ওপর কেউ কেউ হয়তো ছড়িয়ে দেন মরিচ গুঁড়ো, কেউ কেউ হালকা একটু নুন, কেউ আবার সঙ্গে আবার একটু সসও রাখেন, টম্যাটো সস, যার ফলে একটা অন্যরকম টেস্ট হয়। হ্যাঁ, অবশ্যই লঙ্কার একটা ব্যাপার তো থাকেই, ছোটো কাঁচা যে একদম একদম ঝাল লঙ্কা, সেই ব্যাপারটাও একটা স্পেশাল ব্যাপার তৈরি হয় এই ডিম টোস্টের ক্ষেত্রে, আর এটা কিন্তু বেশ একটা পেট ফরা ব্যাপার তৈরি হয়ে যায় ওই সময়টায়। আর এরকম প্রায় এক প্লেট খেলেই সকালটা কাভার, আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে নিলেন যে ডিম টোস্টের তাহলে স্পেশাল ব্যাপারটা কী থাকলো। স্পেশাল ব্যাপারটা এটাই থাকলো যে ডিম টোস্টের অনেকেই করেন যেটা, যেটা হচ্ছে ডিমটা দেয়া ফেয়া হয়ে গেল, অনেকে পাউরুটি সেঁকেন না, এমনিই দিয়ে দেন, না এটা করবেন না, পাউরুটিটা সেঁকে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অম্বল হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর পাউরুটিটা সেঁকে দিলে অম্বলটা সেরকমভাবে হবে না। সঙ্গে থাকুন, ফিরে আসুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ডিম টোস্টের আড্ডা নিয়ে। আমি সৌভিক, চলছে গান মুসাফিরে আজকের এই স্পেশাল আড্ডা। তো ডিম টোস্ট ব্যাপারটাকে মাথায় রেখে একটা কথা বলতেই হয় যে সব ডিমই কিন্তু ডিম টোস্টটা অসাধারণ হয় এমন কিন্তু নয়। যেমন ধরুন পোলট্রির ডিমে যে সুন্দরভাবে ডিম টোস্টটা হয় সেটা কিন্তু হাঁসের ডিমে ব্যাপারটা কিন্তু অতটা ওরকম লাগে না। হাঁসের ডিমটা সেদ্ধ খুব ভালো খেতে লাগে, কিন্তু পোলট্রির ডিমে এই যে ডিম টোস্টের ব্যাপারটা সেটা কিন্তু খুব স্পেশাল ব্যাপার মনে হয়। তাই মুরগির যে কোনো ডিমেই যে ডিম টোস্ট অসাধারণ হবে তা কিন্তু নয়, কারণ বিভিন্ন প্রজাতির মুরগি আছে আর সেই মুরগির সবার ডিমই যে ডিম টোস্টে কাজে লাগিয়ে দারুণ ব্যাপার মনে হবে তা কিন্তু নয়। যেমন আয়াম সেমানি বলে একরকম মুরগি আছে ইন্দোনেশিয়ার, এক বিরল জাতের মুরগি, জানেন তো। মানে ভাববেন না এই মুরগির ডিমে খুব অসাধারণ ডিম টোস্টটা হবে, কখনোই নয়। যেমন প্লাইমাউথ রক, এটি একটি আমেরিকান প্রজাতির মুরগি। এদেরও এই ব্যাপারটা, যেটা হচ্ছে ডিমের ওজন ধরুন 55 গ্রামের মতো, ধরে নিন বছরে এরা ওই 200টা মতো ডিম দিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এই ডিমেই যদি আপনি ওই ডিম টোস্টটা করেন সেটা কিন্তু দারুণ হবে, ডাহাফেল। তখন কিন্তু আপনি মোটামুটি যাকে থেকে এই ব্যাপারটা খাওয়াবেন তাতে কিন্তু আপনারই নাকটা কাটা যাবে। তাই সাবধান, পোলট্রি ডিমেই ডিম টোস্টটা কিন্তু অসাধারণ হয় এটুকু বলা বাহুল্য। আজকের আড্ডা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন এভাবেই 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আর অবশ্যই হ্যাঁ, রোজ ডিম টোস্টটা খাবেন না, মাঝে মাঝে খাবেন, কারণ এটা একটা অন্য স্পেশাল ব্যাপার আর বেশ ভালোও লাগে। কী বলুন, আপনি তো খান ডিম টোস্ট, তাই না? হ্যাঁ, বুঝতেই পারছি জিভে কীরকম একটা জল আসছে আপনার। না মানে আমার তো আসছেই। সারাদিনের ফার্স্ট ব্রেকটা হোক ডিম টোস্ট দিয়েই। শুনতে থাকুন এভাবেই 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

খেলাধুলা করতে আমরা কে না ভালোবাসি, আর যদি সেটা হয় উইন্টার স্পেশাল তাহলে তো আরও বেশি স্পেশাল হয়ে যায়। শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলতে ভীষণ মন চায়। ব্যাডমিন্টন নিয়ে প্রচুর গপ্প আছে এবং শীতের খেলাধুলা নিয়ে প্রচুর আড্ডা মারব। ততক্ষণ শুনে নিন পরপর তিনটি গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিন পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো?

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্যাডমিন্টন খেলার প্রচুর স্মৃতি আছে ছোটবেলায়। মানে যখন স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যেত, তখন আমি আর আমার এক পাশের বাড়ির বন্ধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলতাম। সেই আমার জীবনের প্রথম বন্ধু। আজও নিয়ম করে শীত আসে, ঠান্ডা পড়ে, শুধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলা হয় না। দুজনের কথা হয়, তবে আগের মতন নিয়ম মাফিক ব্যাডমিন্টনটা খেলা হয় না। আমাদের প্রচুর স্মৃতি আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। ফিরছি গানের বিরতির পর।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে যেতে মনটা সত্যি নিরুদ্দেশ হয়ে যায়। ছোটবেলার শীতকালটা সত্যি অন্যরকম ছিল এবং খেলাধুলা ছিল বিস্তর। ব্রেকের উপরে যেটা বলছিলাম যে ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, মানে এক্সামটা শেষ হওয়ার পরে যখন আমরা দুই বন্ধু ব্যাডমিন্টন খেলতাম, সেই যে ব্যাডমিন্টনের যে ককটা সেটা যে কোথায় কোথায় গিয়ে পড়তো এবং যাদের বাড়ির কারোর ব্যালকানিতে, কারোর ছাদে, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়ির মধ্যে, আর এত জবাবদিহি করতে হতো সেই ককটা ফেরত আনার জন্য, মানে সেটা একটা বড় ইতিহাস, মানে এর থেকে মনে হয় জামিন পাওয়া ইজি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার খেলাধুলার এক্সপিরিয়েন্সের সঙ্গে একটা সবজির দারুণ মিল আছে, কি বলুন তো? ঢ্যাঁড়স। কারণ আমার খেলাধুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। এই শীতকালে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো, তখন কিন্তু আমি নামটা আগে ভাগে গিয়ে এনরোল করিয়ে আসতাম, কিন্তু সেটাই বিশেষ একটা লাভ হতো না। কারণ স্পোর্টসের দিন আমার মনে হতো এত জোরে দৌড়ে ফার্স্ট হয়ে কী হবে, কিংবা আমি তো মানুষ তাহলে আমি ক্যাঙ্গারু রেসে পার্টিসিপেট করে কী করব, কিংবা সুই ধাগা ছুঁচে সুতো পরিয়ে কোন মহান কাজটা আমি উদ্ধার করতে পারবো, এসব আমার মনে হতো। তবে হ্যাঁ, আমার সবথেকে বেশি প্রিয় ছিল গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজা, সেটা আমার জনারের, এবং সেখানে আমি অনেক কিছু সেজেছিলাম এবং সেটাই আমি নিয়ম মাফিক প্রাইজ নিয়ে আসতাম। কারণ আমার মা স্পোর্টসে ভীষণ ভালো ছিলেন, মায়ের মুখটা তো উজ্জ্বল করতে হবেই, তাই জন্য ওই গো অ্যাজ ইউ লাইকটায় আমি পার্টিসিপেট করলে প্রাইজটা নিয়ে আসতাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও টকঝাল গল্প নিয়ে ব্রেকের উপর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের উপরে বলেছিলাম একটা টকঝাল গপ্প শোনা, মানে স্পোর্টসে তো আমি ঠারুষ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখনো। একবার আমি দৌড়াতে গিয়ে পুরো মুখ ফুক কেটে বুদ্ধি ফুদ্ধি ফাটিয়ে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি যখন ফিরেছিলাম আমাকে দাদু আনতে এসেছিলেন। তো দাদু এবং স্কুলের টিচাররা যথারীতি আমাকে তখন ডক্টর দেখিয়ে ঠিকঠাক করেছিলেন, কিন্তু বাড়িতে দিল আমার পোস্ট বার্থডে পার্টি। মানে ওই অবস্থা আমি বাড়িতে হাজির হয়েছিলাম, সবাই দেখতো ভীষণ কান্নাকাটি, তখন আমার বয়সটাও ভীষণ কম। তো এই ধরনের দুরন্ত মানা এবং ঢ্যাঁড়স যে আমি ছিলাম সেটারই প্রমাণ এই সমস্ত কার্যকারিতায় রয়েছে আর কি। ছোটোবেলাটা ভীষণ তাড়াতাড়ি কেটে যায় সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, তেমনই বড়োবেলার শীতকালটা খুব তাড়াতাড়ি কেটে যায়, তেমন এই একটা ঘন্টাও তাড়াতাড়ি কেটে যায়। রোজ ভাবি আর একটু বেশি একটা মারবো, ঠিক আছে কোনো ব্যাপার না। আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবেন +447503965711। আপাতত পরের গানটা আপনার জন্য ফিরব আগামীকাল নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com।

কনকনে শীত, কুয়াশা ঘেরা সকাল, আর তখনই চাদর মুড়ি দিয়ে তার অপেক্ষা। মনে পড়ে তখনই সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধার কথা, যেই হাঁড়িতে এসে জড়ো হয় খেজুর গাছ থেকে টুপ টুপ করে রস, আর সেই রস থেকেই খেজুরের গুড় বা নলেন গুড়, যা বাঙালির রসনা তৃপ্তি করতে প্রতি বছর শীতে তার আবির্ভাব ঘটে। আর গ্রাম বাংলার ঘরে ঘরে সেই মিষ্টি নলেন গুড়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা বাঙালির মিষ্টি মুখ করার জন্য একেবারে প্রস্তুত। আর সেই গল্প নিয়েই আমরা আজ থাকবো আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো বাঙালির সেই প্রিয় মিষ্টি মুখের কথা নিয়ে। আর সেখানেই উঠে আসে নলেন গুড়ের কথা, যা বাঙালির ঘরে ঘরে নানা রকমের মিষ্টি পদ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমরা সেই গল্পে ফিরছি, তবে এখন শুনবো গান। পরপর তিনটে গান শুনে পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বাড়িতে গেস্ট এলে তাকে আমরা আপ্যায়ন করি মিষ্টি দিয়ে, আবার খাবার পরে শেষ পাতে চাই মিষ্টি, আবার কোনো শুভ অনুষ্ঠানেও মিষ্টি মুখ করাটা কিন্তু চাই। এই বাঙালির প্রিয় মিষ্টি মুখ, আর সেখানেই উঠে আসে নানা রকমের মিষ্টির কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা বাঙালির প্রিয় মিষ্টির কথা বলতে গিয়েই আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম নলেন গুড়ের কথা, কারণ শীতকাল এলেই এই গুড়ের কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ বাঙালির বাড়িতে যে সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হয় তার মধ্যে কিন্তু গুড়ের ব্যবহারটা খুব বেশি রকমের হয়, তাই শীতকালে বেশিরভাগ বাঙালি বাড়িতে খেজুর গুড়ের ব্যবহার কিন্তু আমরা দেখি। অন্যান্য সময় যদিও আমরা আখের গুড়ের ব্যবহারও দেখে থাকি, যেমন যখন আমরা মোয়া নাড়ু এই ধরনের যে মিষ্টিগুলো সেগুলো আমরা বানাতে দেখি তখন সাধারণত আখের গুড় ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা পিঠে পুলি পায়েস এই মিষ্টিগুলো বানাই তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হয় খেজুর গুড়ের, আর সেই খেজুর গুড় বা নলেন গুড় তার আবির্ভাব ঘটে এই শীতেই। আর এই পৌষ মাঘ এই সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে, তাই আমরা নলেন গুড়ের ব্যবহার খুব বেশি রকমের দেখতে পাই। সেই মিষ্টি মুখের গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে খাবারের মেনুতে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না, সেটা কোনো অনুষ্ঠান হোক বা নিজেরা বাড়িতে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তখনও কিন্তু শেষ পাতে একটু মিষ্টি চাই। তাই এই মিষ্টি মুখ করার জন্য নানা রকমের মিষ্টি বাঙালি বাড়িতে মজুদ থাকে। আর সেই মিষ্টিগুলো যেমন দোকান থেকে কিনে আনা হয় ঠিক তেমনই আবার বাড়িতেও কিন্তু মিষ্টি বানানো হয়। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের তো কোনো উপায় নেই, তাই মিষ্টি যদি খেতেই হয় তখন বাড়িতে বানাতেই হয়। আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিষ্টির কথা বলছি সেখানে উঠে আসছে গুড়ের কথা, কারণ শীতকাল এলেই নলেন গুড়ের কথা কিন্তু বাঙালির অত্যন্ত সেই যে প্রিয় গুড় তার কথা কিন্তু বারবার মনে পড়ে। আর সেই জন্যই দেশের বাইরে থাকলেও খুঁজে বেড়ান সবাই কোথায় একটু এই খেজুরের গুড় পাওয়া যায়। অনেকেই চেষ্টা করেন দেশ থেকে যখন তারা আসেন তখন যাতে একটু গুড় নিয়ে আসতে পারেন, আর না হলে ওই ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোরগুলোই ভরসা, সেখানে যদি একটু গুড় পাওয়া যায় আর তারপর সেই গুড় দিয়েই তৈরি হয় নানা রকমের মিষ্টি পদ। আর সেখান থেকেই আমাদের এই মিষ্টি মুখের যে ইচ্ছেটা বা মিষ্টি মুখ করার যে আমাদের প্রথাটা সেটা কিন্তু জারি থাকে, আমাদের এই আড্ডাও জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, Sheila, is water and cans?
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot, search Let's Save Water.
12: চলছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শীতকালে আবির্ভাব ঘটে নলেন গুড়ের, আর নলেন গুড় মানে নানা রকমের মিষ্টি পদ, আর সেখান থেকেই বাঙালির মিষ্টি মুখের কথা। সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে নলেন গুড়ের কথা। আর নলেন গুড় মানেই তো নানা রকমের পিঠে পুলি পায়েস, আর শুধু তাই কেন, এই নলেন গুড়ের সময় নলেন গুড়ের রসগোল্লা, সাধারণত রসগোল্লা সাদা রঙের হয়, কিন্তু গুড়ের রসগোল্লা একটু লালচে রঙের হয়, আর যার গায়ে লেগে থাকে নলেন গুড়ের সেই মিষ্টি গন্ধ, যা দেখলে জিভ এবং চোখে জল এসে যায়। শুধু গুড়ের রসগোল্লা কেন, গুড়ের সেই জল ভরা যেই সন্দেশে কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসে নলেন গুড়, অথবা সেই গুড়ের মৌসুমি, কিংবা সেই গুড় মনোহরা, যে মিষ্টির কথাই বলুন না কেন সেই জিভে কিন্তু জল চলেই আসে। তবে ওই প্রবাসে থেকে সেই মিষ্টির কথা মনে করে করে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একটু গুড়ের পায়েস, যা আমাদের রসনা তৃপ্ত করতে সাহায্য করে। আর সেই গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, সেই সব কিছু গল্পই রয়েছে আমাদের আজকের মিষ্টি মুখে। থাকবো আমাদের আজকের এই মিষ্টি মিষ্টি গল্প নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে মিষ্টি মুখের ব্যবস্থা থাকেই, আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি সেখানে উঠে

এই নানা রকমের মিষ্টি স্বাদের কথা, মিষ্টির কথা অবশ্যই মনে করি। আর সেই সব গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। আর কথা বলতে বলতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: Shuchin, RadioBangladesh.com. Bishir Bangali, Obinabo Hyperlink.

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।